0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 6 শ্রাবণ, 6 সফর, 21 জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্য ভাণ্ডার গড়ার উপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ। আগামীতে দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আহ্বান তারেক রহমানের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী 2-1 দিনে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত 20 জনের প্রাণহানি। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে আজ সফরকারী নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার

0: করে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বিএনপি নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনের শরিক দলের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণই হচ্ছে বড় শক্তি, জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আছে। তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে নিশ্চয়ই 31 দফার আলোকে কিংবা জুলাই সনদের আলোকে সকলে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। ক্ষমতা গ্রহণের পরে দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে সরকারের কি ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সরকারের চেষ্টা করছে কিভাবে দেশের মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় পার্টির কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম। অনুষ্ঠানে 41 দলের নেতারাও উপস্থিত ছিলেন। পরে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সরকার বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গত 15-16 বছর ধরে বিএনপির সঙ্গে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রধানমন্ত্রী মতবিনিময় ও নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আয়োজনে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে চলমান রাজনৈতিক সংগ্রামকে আরও বেগবান ও শক্তিশালী করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর অবদানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, দেশের মানুষ তাদের অবদান চিরকাল স্মরণ রাখবে। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে গিয়ে কোনো ভোগান্তি ছাড়া খুব সহজে যেন সবাই চিকিৎসা পায়, গ্রামের মানুষের চিকিৎসার জন্য যেন অন্য কোথাও যেতে না হয়, সরকারি হাসপাতালই যেন একমাত্র ভরসার জায়গা হয়। একই সঙ্গে চিকিৎসকরা যেন রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক হন, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন তারেক রহমান। বৈঠকের শুরুতে তিনি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত স্বাস্থ্যখাতে গত 5 মাসের অর্জন সম্পর্কে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ উপস্থিত সংশ্লিষ্টদের কাছে জানতে চান। প্রধানমন্ত্রী বলেন, কিডনি রোগীদের দুর্ভোগ লাঘবে জেলা পর্যায়ে 10 শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে 50 শয্যায় সম্প্রসারণ করা হবে। এছাড়া আগামী 3 বছরের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর মহাপরিচালক গিলবার্ট এফ হংবো তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে। তিনি গতকাল বিজিবি সদর দপ্তর পিলখানার বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় ও দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। গতকাল রাজধানীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে বিমস্টেকের তিন দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, ভারত সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি কপিও পাঠানো হয়েছে। প্রবাসীদের ভোগান্তি কমাতে ও তাদের নানা সুবিধা দিতে আগামী মাসে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। বিভিন্ন দূতাবাসে জরুরি সেবা পেতে অগ্রাধিকার, বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমানো, রেমিটেন্স বা আয় পাঠানো সহজ ও নিরাপদ হবে এতে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বিশ্বের বিভিন্ন দেশে 1.5 কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত। দক্ষ জনশক্তি তৈরি করা এবং ইউরোপ সহ নতুন শ্রমবাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক বিশেষ সভায় আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত হয়। কিভাবে কাজ করবে এই কার্ড সেটিও জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
2: কার্ড যাদের আছে তাদের যেন ফাস্ট ট্র্যাক বেস তাদেরকে সার্ভিস দেওয়া হয়, সেই সুযোগ সুবিধাটা তারা পাবে। এয়ারপোর্টে ইমিগ্রেশনের ক্ষেত্রে এবং আমাদের বিভিন্ন দূতাবাসে কনসুলার সেবা নেওয়ার ক্ষেত্রেও তারা একটা অগ্রাধিকার পাবে। পাশাপাশি দেশের বাইরে থেকে যারা দেশে ইনভেস্ট করতে চায় এবং যারা দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে তাদেরও একটা বাড়তি সুযোগ সুবিধা থাকবে।
1: বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, কম খরচে কর্মসংস্থান এবং প্রবাসীদের আর্থসামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহ থাকবে 10টি বিশেষ সুবিধা। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রকৃত উপকারভোগীরা।
3: আমাদের প্রবাসী কার্ডটা তাড়াতাড়ি চালু হোক, আর পাসপোর্টে যে সমস্যাটা আছে সমস্যাটা যাতে অতি তাড়াতাড়ি আমাদের সমাধান হয়, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই।
4: দেশের প্রধান চালিকা শক্তি হল আমাদের দেশের প্রবাসীরা। আমরা চাই প্রবাসীরা যেন তাদের সম্মান এবং অধিকার সম্পূর্ণটা পায়।
1: আগামী ডিসেম্বরের পরে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে পারে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
2: সরকার চেষ্টা করছে যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এতদিন ধরে যে বিতর্ক বা যে প্রশ্নগুলো আসছে সেটা যেন আমাদের সময় না তৈরি হয়।
1: ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে সাভারের রাজপথে প্রাণ হারায় স্কুল ছাত্র সাফওয়ান আক্তার। ঘাতকের নির্মম বুলেটে ঝরে যাওয়া এই কিশোরের বীরত্বে স্বৈরাচারের পতন হলেও একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে তার পরিবার এখন শুধুই বুক ভাঙা হাহাকার। জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতারের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এখন শুনুন একটি প্রতিবেদন।
1: 2024 সেই রক্ত ঝরা জুলাইয়ে ঢাকার প্রবেশদ্বার সাভারে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের উত্তাল তরঙ্গে সামিল হয়েছিলেন দশম শ্রেণীর ছাত্র তরুণ সাফওয়ান আক্তার। কিন্তু ঘাতকের নির্মম ফুলেট এক নিমেষেই স্তব্ধ করে দেয় তার আগামীর সব স্বপ্ন। দেশের মুক্তির জন্য স্বৈরাচারের পতনের লক্ষ্যে বুক চিতিয়ে লড়েছিলেন সাফওয়ান। সেই বীর সন্তানকে হারিয়ে মা খাদিজা বিন জুবাইদের চোখে এখন কেবল নোনা জলের নদী। সাভারের বাতাসে আজও যেন মিশে আছে সন্তান হারানোর এক বুক ভাঙা আরতি, যা কোনো সান্ত্বনাতেই মেলার নয়।
2: যাওয়ার জন্য এক একদিন জিদ ধরত, তখন আমি বলতাম যাও সাধে, যাও সাধে, যে রাস্তায় যে মানুষ মিছিল করতেছে ওইগুলো যা দেখো, তোমাকে আমি বাইরে যেতে দিব না, তুমি তো এখনো ছোট, তোমার বড় ভাইয়ারা, তোমার বড় আপুরা আন্দোলন করতেছে, করু তোমরা ফল ভোগ করবে, আবার যখন তোমরা বড় হবে তখন ভার্সিটিতে পড়বে, তখন তোমরা করবে আন্দোলন, তোমাদের বড় ভাইয়া ছোট ভাইয়ারা ছোট বোনরা আপুরা ওরা তোমাদের এই ফল ভোগ করবে, তোমরা এখন যেও না, তোমরা তো এখন ছোট।
1: সন্তান হারানোর গভীর ক্ষত বুকে চেপেও পিতা ডাক্তার আক্তারুজ্জামান লিটন যখন একমাত্র ছেলের এমন বীরত্বের কথা ভাবেন, তখন রুদ্ধ কণ্ঠ জুড়ে নামে এক নিরন্তন হাহাকার।
3: আর বাবা যে আসলে মারা যাবে সে তো কখনোই সেও কল্পনা করে নাই, আমিও তো কল্পনা করিনি। আমার একটা ছেলে একটা মেয়ে, সে সবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী একজন দশম শ্রেণীর ছাত্র ছিল। তার টিচাররা তার স্কুল সবাই পছন্দ করত তাকে, সেই সবারই সালাম কালাম দিত, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করত। একটু তিল পরিমাণ তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে নাই। আমার ছেলে আমার কাছে আমি মনে হয় আমার ছেলে মারা যায় নাই, আমার কাছে মনে হয় আমার ছেলে আছে, আমি ভাবতেই পারি না যে আমার ছেলে নাই।
1: সাফওয়ান আজ নক্ষত্রের দেশে, কিন্তু স্বৈরাচার মুক্ত এই নতুন বাংলাদেশ তার রুধির ধারায় কেনা। কবির ভাষায় বলতে হয়, মৃত্যু তোমায় ছুঁতে পারে না, তুমি মিশে আছো এদেশের ঘাসে বাতাসে আর লাল সবুজ পতাকায়। জুলাই আগস্টের প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে সাফওয়ানরা বেঁচে থাকবে চিরকাল। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। সুরমা, কুশিয়ারা এবং সোমেশ্বরী নদীর পানি 4টি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 2 দিন সুরমা কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় জানানো হয়, এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে অথবা চলমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। এতে বলা হয়, দেশের উত্তর পূর্বাঞ্চল ছাড়াও উত্তরে তিস্তা, ধরলা ও দুধকুমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং এসব নদীর কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। জন্মগতভাবে ঠোঁট কাটা ও তালুকাটা সমস্যার সম্মুখীন হওয়া শিশুদের মুখে হাসি ফোটাতে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে বিশেষ এক মানবিক উদ্যোগ। সম্পূর্ণ বিনামূল্যে 100%-এরও বেশি শিশুর অস্ত্রোপচার করবে হাসপাতালটি। চিকিৎসকরা বলছেন এর মাধ্যমে সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে শিশুরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: জন্মগতভাবে ঠোঁট কাটা বা তালু কাটা শিশুদের জন্য এক বড় প্রতিবন্ধকতা। বিশ্বে প্রতি 500 থেকে 600 নবজাতকের মধ্যে একজন এই সমস্যা নিয়ে জন্মায়। প্রতি বছর আমাদের দেশে প্রায় 5,000 শিশু এই সমস্যার মুখোমুখি হয়। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে গত বছর নেয় এবারও সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি, যার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরবে শিশুরা। শনিবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিনামূল্যে ব্যয়বহুল এই চিকিৎসা করতে পেরে খুশি রোগীর স্বজনেরা।
7: একজনের কাছে শুনে আর কি আমরা এখানে আইসাইসকে চিকিৎসা করেছি,
8: অনেক টাকা পয়সা খরচার ব্যাপার ছিল, এখানে একটু ফ্রি টিম আসতে বলে আমরা এখানে অপারেশন করাইতে আসছি।
9: গরিব মানুষ, টাকা পয়সা নাই, তা এখানে আসছি অপারেশন।
6: হাসপাতালটির মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার বাংলাদেশ বেতারকে জানান, নতুন হাসির অঙ্গীকারে শিরোনামের এই কর্মসূচির আওতায় ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শতাধিক রোগীকে অস্ত্রোপচারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
10: ঠোঁটকাটা এবং তালুকাটা এটা সহজেই নিরাময়যোগ্য একটা সমস্যা। আমাদের দেশে অনেক সার্জন আছেন যারা এটা করতে পারে এবং আমাদের বিদেশি অর্গানাইজেশন তারাও সমন্বিতভাবে আমাদের দেশে প্রতি বছরে আসেন, এসে কার্যক্রম চালায়। তারা যদি আমাদের এই কার্যক্রমের মধ্যে আসে তাহলে এটা সহজেই তারা এটা থেকে রিলিফ পাবে, এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
6: এই চিকিৎসা কার্যক্রম চলবে 23 জুলাই পর্যন্ত। স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সাজেদা ফাউন্ডেশনের সহায়তায় সরকারি কর্মচারী হাসপাতাল এই উদ্যোগ বাস্তবায়ন করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর এন্ডি বার্নহাম 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তাঁর প্রথম ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন দেশের জন্য একটি 10 বছর মেয়াদী পরিকল্পনা পেশ করবেন। বার্নহাম আরও বলেন তাঁর মেয়াদে ব্রিটেনে যুগান্তকারী পরিবর্তন হবে। তিনি গৃহহীনতা দূর করার এবং আরও আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেন। সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও দায়িত্ব গ্রহণের 2 বছরের মাথায় পদত্যাগ করায় তাঁর স্থলাভিষিক্ত হন বার্নহাম। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী এন্ডি বার্নহামকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ সিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, প্রধানমন্ত্রীর এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী এন্ডি বার্নহামের নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করেন। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে লেবার পার্টি নেতাকে আন্তরিক শুভেচ্ছা জানান। তারেক রহমান আশা প্রকাশ করেন নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসন এবং বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত 20 জন প্রাণ হারিয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন থেকেই অধিকাংশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। আফগান পাক সীমান্ত সংলগ্ন দূরবর্তী এই প্রদেশটিতে সন্ধান এবং উদ্ধার তৎপরতা শুরুর কথা জানান তালিবান কর্মকর্তারা। উদ্ধারকর্মীরা ভয়াবহ আর্থিক ও মানবিক ক্ষতিরও আশঙ্কা করছেন। খেলার খবর কাবাডি। রাজধানীর পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত 5 ম্যাচ নারী দ্বিপাক্ষিক কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আজ সফরকারী নেপাল নারী কাবাডি দলের মোকাবেলা করবে। বিকেল 4টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজে বাংলাদেশ 2-1 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 1টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 47 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্য ভাণ্ডার গড়ার উপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ। আগামীতে দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আহ্বান তারেক রহমানের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফর হোসেনের বিচার শুরু হবে সেনা আইনে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে আর সফরকারী নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হল।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
13: সবার সাথে 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনি।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা।

0: উফ, শান্তি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমাকে অনেক বেশি মিস করেছেন আই থিঙ্ক। আমি জানি গতকালকে আমাকে সবাই অনেক বেশি মিস করেছেন, কারণ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গতকাল আমি আসতে পারিনি। তবে আজকে কিন্তু চলে এসেছি গল্প আড্ডা গসিপ নিয়ে। আমি তানহা থাকবো সকাল 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। সো অনেক আড্ডা দিব, অনেক গল্প করব, যেহেতু গতকালকে গল্প করা হয়নি, আড্ডা দেওয়া হয়নি। এবং ফিফা বিশ্বকাপ শেষ হয়ে গেল এবং খুবই ট্র্যাজিক ভাবে স্পেন জিতে গেছে এবং আর্জেন্টিনা হেরে গেছে 1-0 গোলে। তো সব কিছু নিয়ে গল্প করব, আড্ডা দিব। তবে তার আগে মর্নিং মাইক শুরু করব, গান এবং কিছু ব্রেক দিই, মানে একটু ব্রেক দিই, ওকে? তো চলুন মর্নিং মাইক শুরু করি। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি, গল্প করবো, আড্ডা দিব। আজকে 21 তারিখ, মঙ্গলবার, সপ্তাহের প্রায় মানে মাঝখানের দিন বলা যায়। সো আর 2 দিন সময় আছে, যে 2 দিনের মধ্যে হচ্ছে সপ্তাহ শেষ হয়ে যাবে। সো সেই এই গত 2 দিনের, মানে গতকালকের এবং আজকের, গত পরশু দিনের রাত থেকে শুরু করে যত গসিপ, যত আড্ডা আছে, সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে মর্নিং মাইক শুরু করার আগে একটা ব্রেক, একটা গান, এক মুঠো রোদ্দুর। সকালবেলা কিন্তু এক মুঠো রোদ্দুরই উঠেছে আজকে, দেখেছেন, খেয়াল করেছেন? আজকে কিন্তু অল্প কিঞ্চিত একটু রোদ উঠেছে, আবার একটু মেঘলা আকাশ, এরকম আর কি মিক্স, ঠিক আছে? তো দেখা যাক, সে সর্বশেষ রোদ থাকে না বেশি থাকে, ওকে? তো চলুন মর্নিং মাইক শুরু করি, আর একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ফিরছি, সাথেই থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আই হোপ সবাই জয়েন হয়ে গেছেন এবং আমাকে শুনছেন, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। মজার মজার গরম গরম নিউজ এবং ইনফরমেশন কিন্তু ওয়েট করছে। সো চলুন দেরি না করে চলে যাই মজার একটা গল্পতে, মানে একটা নিউজে। দীপিকা পাড়ুকোন কিন্তু অলরেডি একজন সন্তানের জন্ম দিয়েছেন, তার নাম হচ্ছে দোয়া। তো এই বাত, মানে মেয়ে সন্তান জন্মদানের পরে উনি কিন্তু আবার সিনেমাতে বা কাজে ব্যাক করেননি, উনি কিন্তু পরপর আবারও অন্তঃসত্ত্বা হয়েছেন। মানে সে এখন কিন্তু বর্তমানে 7 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু এই অন্তঃসত্ত্বা অবস্থাও, 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও সে কিন্তু তার আসন্ন সিনেমা রাকার সিনেমার শুটিং এর কাজ করেছেন, পাশাপাশি ছবির অ্যাকশন দৃশ্যেও তিনি অংশগ্রহণ করেছেন। ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে দীপিকা প্রায় প্রতিদিনই রাকার শুটিং করছেন। সম্প্রতি কর্মঘণ্টা 8 ঘন্টার মধ্যে সীমিত রাখার পক্ষে সরব হলেও ছবির কাজ নির্ধারিত সময়ে শেষ করতে তিনি পূর্ণ মনোযোগ দিয়েছেন। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে শুটিং শেষ করার লক্ষ্য নিয়ে রাতের শিফটেও কাজ করেছেন এবং শারীরিকভাবে কঠিন অ্যাকশন দৃশ্যে শুটিং করেছেন। কিছুদিন আগেই কিন্তু একটা রিউমার ছড়িয়েছিল, রিউমার কিনা বা এক্সাক্ট ইনফরমেশন কিনা আমি জানি না, বাট এরকম একটা নিউজ ছড়িয়েছিল যে কল্কি একে কিন্তু আমরা দীপিকা পাড়ুকোনকে দেখেছিলাম, কিন্তু কল্কি টুতে দীপিকা পাড়ুকোন থাকছে না, কারণ সে তার একটা সময় বরাদ্দ করে দিয়েছিল, মানে শুধুমাত্র 8 ঘন্টাই সে শিফট করে কাজ করবে এবং তার পারিশ্রমিকও সে অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল, যার কারণে কল্কি দুইয়ের ডিরেক্টর তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছেন, এমনই একটা ধারণা করা হয়েছিল। তো দেখা যাক, কিন্তু সেই রুমারকে কিন্তু মিথ্যা প্রমাণ করে দিয়েছেন প্রায় বলা যায় দীপিকা পাড়ুকোন এই রাকা সিনেমার শুটিংয়ে, কারণ সে কিন্তু এখানে তার 8 ঘন্টার যে শিফট উনি ফিক্সড করেছিলেন সেটার বাইরেও গিয়ে কিন্তু উনি শুটিং করছেন এবং অ্যাকশন দৃশ্য অভিনয় করেছেন। তো দেখা যাক সামনে কি হয়। এবং আমরা কিন্তু অলরেডি রাকা সিনেমার কিছু পোস্টার কিন্তু দেখে ফেলেছি এবং সেখানে কিন্তু আল্লু আর্জুনও আছেন এবং দীপিকা পাড়ুকোন তো আছেনই। তো দেখা যাক কি হয়। আমার তো মনে হচ্ছে সিনেমাটা অসাধারণ সুন্দর এবং ব্লকবাস্টার হতে যাচ্ছে এবং আমি চাইবো কল্কি দুইও দীপিকা পাড়ুকোন থাকুক, কারণ আমি কল্কি একে দীপিকা পাড়ুকোনকে আমার খুব বেশি ভালো লেগেছিল এবং আমার খুবই পছন্দ হয়েছিল। যাই হোক, আরও একটি মজার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। ডুমসডে সিনেমার, মানে অ্যাভেঞ্জার্স যে ডুমসডে যে পার্ট আসতে চলেছে ডিসেম্বরের 18 তারিখ, তার কিন্তু আরও একটি ট্রেইলার রিলিজ হয়ে গেছে। সেই ট্রেইলারটি দেখতে হলে আপনাদের ইউটিউবে চলে যেতে হবে। তো যাই হোক, আরো অনেক মজার মজার ইনফরমেশন গল্প শেয়ার করবো। তো তবে তার আগে একটা ব্রেক নিবো, ব্রেক থেকে ফিরবো, একটু পরে সাথেই থাকুন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: কবে যাব পাহাড়ে আহারে আহারে
1: আহা পাহাড়ে যাব কে কইছে রে
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে রে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: FM 90.4.
1: Midday Feels.
2: Hello, বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন, প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, নতুন একটা দুপুর, ঘড়ির কাঁটা দেখতে দেখতে দুপুর দুইটা বাজে কিন্তু চলে এসেছে। আর লিসেনার্স, আজ রিদম হাজির হয়ে গেল মিড ডে ফিল্ড নিয়ে। পুরো দুপুর জুড়ে থাকছে মিড ডে ফিল্ড নিয়ে, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। বাংলাদেশের যেই প্রান্ত থেকে যে আমাকে শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আমাদের সাথেই যুক্ত আছেন লিসেনার্স। বিকাল 5টা পর্যন্ত আছি, খুব সুন্দর একটা দুপুর, বাহিরে একটা মেঘলা আকাশ বলা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই একবার দেখা যাচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে, আবার দেখা যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এভাবেই চলছে। যাই হোক, খুবই সুন্দর একটা ওয়েদার, শীতল বাতাস। আমি যদি বাহিরের দিকে একটু তাকিয়ে বলি, এই যে গাছের পাতাগুলো নড়ছে, এত সুন্দর বাতাস বইছে, আবার দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে, বাহ, ইন্টারেস্টিং একটা ওয়েদার। যাই হোক, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন লিসেনার্স। আর এই শুরুর মুহূর্তে একটু বলতে চাই, খুব ইজিলি কিন্তু রিদমের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। রিদমের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm। লিসেনার্স, ঢাকা এফএম 90.4 এর পেজে চলে আসলে কিন্তু সেখানে আমার অফিসিয়াল যে পোস্টারটা আছে সেই পোস্টারটা পেয়ে যাবেন, অর্থাৎ মিড ডে ফিল্ড নিয়ে যে হাজির হয়ে গেছে সেটা কিন্তু আমি পোস্ট করে জানিয়ে দিয়েছি। সো যদি আমাদের পোস্টের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে ফেলেন, খুব ইজিলি কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আমি আপনাকে আপনার মেসেজটা বা আপনার কমেন্টটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর একটা আড্ডা দিতে পারবো। সো আশা করছি দেরি না করে ফোনটা হাতে নিয়ে এখনই ফেসবুকে চলে আসবেন। আর হচ্ছে যারা আমাদের নাম্বারে লিখেন 01841904904, এই নাম্বারেও কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন। আবার সেম নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সো আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। বাট আমি নাম্বার থেকে আসলে আমাদের ওভাবে এখন আর এই মেসেজগুলো পড়া পসিবল হচ্ছে না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যারা আমাকে লিখছেন বা যারা আমাকে লিখতে চান বা আমার সাথে যুক্ত হতে চান, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুকের যেই পোস্টটা আছে সেখানে কমেন্ট সেকশনে চলে আসতে হবে। সো আশা করছি দেরি না করে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন, সেখান থেকে আমি আপনাদের খুঁজে বের করবো এবং আমি কিন্তু আপনাদের অপেক্ষায় আছি। যাই হোক, আমার পোস্ট কিন্তু অলরেডি চলে এসেছে। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুনছেন না কেন, কোনো সমস্যা নেই। যারা রেডিওতে শুনতে পারছেন না বা হয়তো বা বিভিন্ন সমস্যার কারণে রেডিওতে অনেক সময় শুনতে পারেন না, তাদের জন্য একটু বলে দিতে চাই যে আমাদের একটি অফিসিয়াল অ্যাপও কিন্তু আছে, ঢাকা এফএম 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব ইজিলি বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের এই স্টেশন অর্থাৎ ঢাকা এফএম 90.4। কমেন্ট সেকশনে চলে আসেন, সেখান থেকে আমি আপনাদের খুঁজে বের করবো এবং আমি কিন্তু আপনাদের অপেক্ষায় আছি। যাই হোক, আমার পোস্ট কিন্তু অলরেডি চলে এসেছে। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুনছেন না কেন, কোনো সমস্যা নেই। যারা রেডিওতে শুনতে পারছেন না বা হয়তো বা বিভিন্ন সমস্যার কারণে রেডিওতে অনেক সময় শুনতে পারেন না, তাদের জন্য একটু বলে দিতে চাই যে আমাদের একটি অফিসিয়াল অ্যাপও কিন্তু আছে, ঢাকা এফএম 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব ইজিলি বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের এই স্টেশন অর্থাৎ ঢাকা এফএম 90.4। যাই হোক, পুরো দুপুর জুড়ে কিন্তু আছি, দুপুর

দিল্লি জুড়ে এই যে আমাদের এত সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে, আশা করছি অবশ্যই সবাই যুক্ত হবেন এবং যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। যাই হোক, আমার মনে হয় দুপুরটা একটা সুন্দর গান দিয়ে কিন্তু শুরু করে দেওয়া উচিত। আর যেহেতু বাহিরে টুপটাপ মেঘ দেখা যাচ্ছে, আমার মনে হয় মেঘের একটা গান দিয়ে আজকের দুপুরটা শুরু করা উচিত। মেঘের যদি মিলন হয় কেমন হবে ব্যাপারটা? লিসেনার্স, এখন আমরা যে গান দিয়ে আজকের এই দুপুরটা শুরু করব, সে গানটা হচ্ছে তানজিব সরোয়ার আর সোমার করা গান মেঘ মিলন। খুব সুন্দর একটা গান, আর এই গানটা আসলে আমি যদি বলি যে পছন্দের তালিকায় মোটামুটি অনেকেরই হয়তো এই গানটা থাকে। সো এত কথা না বলে এখন সোজা মেঘ মিলনে চলে যাব। অ্যান্ড আশা করছি অবভিয়াসলি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিল্ডের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: Midfield.
1: Hello, listeners. Welcome back again. This is Arjun Ridom here with Midfield. Listeners, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। বেশ আগেই কিন্তু হাজির হয়ে গিয়েছি, অর্থাৎ দুটা বাজে হাজির হয়ে গিয়েছি মিড ডে ফিল্ড নিয়ে। অ্যান্ড আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। মাত্র যারা আমাকে শুনছেন, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4-এ। লিসেনার্স, আরও একবার একটু বলে দিতে চাই, মাত্র যারা যুক্ত হয়েছেন, মানে আমাকে লিখতে চাচ্ছেন বা আমার সাথে যুক্ত হতে যাচ্ছেন, আমার সাথে গল্প করতে যাচ্ছেন, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। লিসেনার্স, ঢাকা FM 90.4-এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে আমার অফিসিয়াল পোস্টার পেয়ে যাচ্ছেন, যেখানে আমার একটা ছবি আছে এবং আমি যে মিড ডে ফিল্ড নিয়ে হাজির হয়ে গিয়েছি সেটা কিন্তু পোস্ট করা হয়েছে। সো সেই পোস্টের কমেন্ট সেকশনে আসতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি আপনাকে। আমি যদি বলি কমেন্ট সেকশনে, কিন্তু যেমন যে অমৃত বোস দাদা চলে এসেছেন, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ কোথায় দাদার মেসেজটা কেন দেখতে পাচ্ছি না, শুভদুপুর দাদা, শুভদুপুর। তারপর কমেন্ট করেছেন কিন্তু এমডি জাকারিয়া হোসেন, আসসালামু আলাইকুম রিদম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? সো যারা আমাকে লিখছেন, আমি আশা করছি সবাই ফেসবুকের পেজে চলে আসবেন, নাম্বারেও মেসেজ করতে পারবেন 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, আমাদের সেম নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারবেন। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার সাথে গল্প করতে চাচ্ছেন, আড্ডা দিতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, কজ আমি নাম্বারে মেসেজ দিলে আমি নাম্বার মেসেজ পড়তে পারবো না বা পড়তে পারছি না। সো কেউ যদি নাম্বারে লেখার পর আমাকে বলেন যে আসলে আমার মেসেজ কেন পড়ছেন না বা মেসেজ কেন পড়েন না, কেন পড়েন না, আই এম সো সরি, আমি আমার আসলে তখন আর কিছু করার থাকবে না। সো যারা লিখতে চাচ্ছেন বা কথা বলতে চাচ্ছেন, সবাই একটু কষ্ট করে ফেসবুকের পেজে চলে আসেন, সেখানে কমেন্ট সেকশনে আমি আপনাদের অপেক্ষায় আছি। অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে শুরুর এই মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য, এবং আশা করছি যারা যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত থাকবেন, অর্থাৎ 5টা পর্যন্ত কিন্তু আজকে আমরা জমিয়ে আড্ডা দিব। আর আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, আমি আর একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যারা কল করছেন, যারা আমাকে হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বারে কল করছেন, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে শুধু শুধু কল করবেন না, কজ আমাদের কল রিসিভ করার মতো কিন্তু কোনো অপশন নেই বা কল রিসিভ করতে পারছি না। সো আনফর্চুনেটলি যদি এখন আপনি কল করেন, তাহলে সরি টু সে, আসলে কল তো ধরা যাচ্ছেই না, এখানে আসলে ব্যাপারটা কেমন জানি হয়ে যাচ্ছে। আর যেভাবে কল করছেন, আমাদের এখানে কিন্তু কিছু নাম্বার থেকে খুব মানে ননস্টপ কল আসছে, সো এই ব্যাপারটা আসলে ঠিক না, বা এই ব্যাপারটা আমাদেরকে একটু পেইন দিয়ে দেয়, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। সো আশা করছি অবশ্যই যারা শুনছেন এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন মাথায়। অনেকেই যুক্ত হয়েছে বন্ধুরা, চলেন আমি শুরুর মুহূর্তে একটু দেখে আসতে চাই কে কে যুক্ত হয়েছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আরজে, আমি একজনকে খুব করে চাই, জানি তাকে পাবো না, সেটা আমি বুঝি কিন্তু আমার মন বোঝে না। আচ্ছা, দেখেন খুবই সুন্দর একটা কথা বলেছেন, আসলে মনের উপরে মানে আমাদের, যদিও আসলে মনটাকে কিন্তু আমরা চাইলেই কন্ট্রোল করতে পারি, বাট মনটাকে কন্ট্রোল করাটা খুবই রাফ অ্যান্ড টাফ একটা ব্যাপার। আর এই মনটার জন্যই হয়তো বা আমরা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন মানুষকে ভালোবেসে ফেলি, বা দেখা যাচ্ছে সেই মানুষটাকে আমরা পাচ্ছি না, সেই মানুষটাকে আমরা আসলে চাইলেও কিন্তু সেই মানুষটাকে আমরা হচ্ছে বলতে পারছি না যে আমরা তাকে কতটা ভালোবাসি, বা চাইলেও বলতে পারছি না তাকে আমরা কতটা পছন্দ করি, বা তাকে ছাড়া আসলে চলতে পারছি না। এই ব্যাপারগুলো আসলে তখন সেই মুহূর্তে শেয়ার করা যায় না। যাই হোক, আসলে কি বলবো, এটার কোনো অ্যান্সার আমার দেওয়ার মতো নেই, তবে আশা করছি দেখেন নেচার কিন্তু আপনাকে সাপোর্ট করবে, আপনাকে আপনার আপনার মনের অজান্তের নেচার অর্থাৎ প্রকৃতি আপনাকে সাপোর্ট করবে। সো আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, আপনি ভালোবেসে যান, ভালোবাসা এটা আসলে একটা পবিত্র ফিলিংস। অ্যান্ড আমার আমার যেটা মনে হয় যে আপনি যখন কাউকে মন থেকে ভালোবাসবেন, আর সে যদি আসলে আপনার কপালে থাকে, আপনি অবভিয়াসলি তাকে পেয়ে যাবেন। আর প্রকৃতি যদি সেটা চায়, দেখবেন যে আপনার অপোজিট পার্সনটা এটা খুব ইজিলি কিন্তু বুঝে যাচ্ছে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সিলুডি তমা যুক্ত হয়ে গেছে, সিলুডি ফুরি, হ্যালো হাই, কি খবর, ভালানি মন্দিল, রিদম গান গে শোনান বড়াই করে, অথবা এমন যদি হতো আমি পাখির মতো, অথবা যে কোনো গান, খুব সুন্দর গানের রিকোয়েস্ট, বাট গলার যে অবস্থা এখন আসলে গান কিভাবে করব। তবে বড়াই করে গানটা আমার খুব ফেভারিট, বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই, খুব সুন্দর একটা গান। আচ্ছা, আবার এমন যদি হতো, আপনি আপনি যেই দুটা গানের কথা বললেন তোমা, আমি বুঝলাম না আসলে আপনি কিভাবে এই দুটা গানের কথা বললেন, এই দুটা গানই মনে হচ্ছে যে আমার খুব পছন্দের গান। আর এমন যদি হতো গানটার কথা যদি বলি আমাদের যে কোনো আড্ডায় আমার গলায় আসলে এই গানটা হবেই। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। খুব সুন্দর একটা গান।

বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে। আর অনেকেই যুক্ত আছে বন্ধুরা, চলেন আরো কিছু মেসেজ দেখি। আসসালামু আলাইকুম রিদম, কি অবস্থা? কাইফা হালুকা, কোথায় জানেন? কালকে লাজিম আমার কথায় কপি করেছে। আচ্ছা, কি কপি করেছিল আমি ঠিক খেয়াল নেই। আচ্ছা, আমি বাকি মেসেজটা একটু পড়ি। আমি শুনেছি ওকে বারণ করবেন কপি করতে। রংপুর থেকে হাফসা, হাফসা কি কপি করেছিল আমাকে একটু সেই ব্যাপারটা বলবেন কষ্ট করে। আচ্ছা, জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। আচ্ছা, জান্নাতুল হীরা নাকি যুক্ত থাকতে পারছে না, ডাক্তারের কাছে যাচ্ছি কারণ আমার খুব জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, সাথে ঠান্ডাও লেগেছে। আমার মেসেজটা পড়ে নিও। অনেক অনেক ধন্যবাদ জান্নাতুল হীরা জানিয়ে দেওয়ার জন্য। হয়তোবা না থাকলে তখন একটা কোয়েশ্চেন কাজ করতো মনের ভেতরে যে জান্নাতুল হীরা আজকে আসলো না কেন। যাই হোক, আশা করছি ইনশাল্লাহ খুব জলদি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের কাছ থেকে আসার পর অবশ্যই আপডেট দিবেন কেমন আছেন, কি খবর। রংপুর থেকে ইমন যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে, অনেকদিন পর এলাম। ভুলে গেছেন নাকি রিদম ভাই? না না না, এরকম কিছুই না, ভুলবো কেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, হেই ইউ আর জে, আমি কোথায়, মুকিত মেঘলা, আকাশের তুলোর মতো মেঘে আলম রংপুর থেকে। আচ্ছা আচ্ছা, মেঘে আলম, তুমি আমার মেসেজ নাই পড়ো, তবু আমি তোমার সাথে আছি, আমি আমার মনের নীল কুয়াশা তোমায় আগলে রাখবো, ডিয়ার আর জে। আচ্ছা তাই নাকি, বেশ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই মুহূর্তে আরও একবার একটু রিকোয়েস্ট করছি, যারা আমাকে কল করছেন, ননস্টপ কল করছেন, প্লিজ প্লিজ আমাকে এভাবে ননস্টপ কল করবেন না। আমাকে, আমার এখানে আসলে কল আমি ধরতে পারছি না চাইলেও। সো এভাবে কল করে আসলে নিজের হতাশ হওয়া ছাড়া কিন্তু আর কোনো কিছু নেই। সো এভাবে কল করবেন না প্লিজ। আচ্ছা রিদম ভাই, যুক্ত হয়ে গেলাম প্রতিদিনের মতো রংপুর থেকে, SMS সাহেব। আচ্ছা SMS সাহেব, বাহ, বেশ ধন্যবাদ SMS করার জন্য। All the people are very interested about your marriage, Rhythm. But my question is, will you marry one of your fans or someone who doesn't listen to your show? Sanjida. আচ্ছা, বেসিক্যালি আমার আসলে এরকম কোনো চিন্তা ভাবনা কখনোই ছিল না যে আমার এই প্ল্যাটফর্ম থেকে আমার কোনো ফ্যান বা কোনো লিসেনারকে বিয়ে করার যে ব্যাপারটা। সো আমি যদি এটার অ্যান্সার আসলে দেই, ফার্স্ট অফ অল আমার আসলে বিয়ে নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা নেই। আর সেকেন্ডলি হচ্ছে, যে কোনো ফ্যান থেকে বা কোনো লিসেনার থেকে আসলে বিয়ে করতে হবে এই ব্যাপারটাও না, যে ভালোবাসবে, ভালোবাসা যদি কখনো খুঁজে পাই আর কি। তাছাড়া এমনিতে বেঁচে আছি, এটাই ভালো। যাই হোক লিসেনার্স, একটা বেঁচে থাকার গানই চলে যাই, অনুপম রায়ের কফি FM অ্যালবামের। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। সো এখন এত কথা না বাড়িয়ে সবাই গানটা এনজয় করেন ফার্স্ট।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday Feels.
1: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর জি হৃদম আবারও হাজির হয়ে গেল। হাজির হয়ে গেল বলতে সেই অনেক আগে চলে এসেছি এবং এখন পর্যন্ত কিন্তু আছে লিসনার্স। আশা করছি অবশ্যই সবাই যুক্ত আছেন, যুক্ত হয়ে গেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার। যারা মাত্র আমাকে শুনছেন সবাইকে মোস্ট ওয়েলকাম, এবং বিকেল পাঁচটা পর্যন্ত আছি মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। ওয়েদার নিয়ে যদি একটু কথা বলি, আমি আবারও একটু বাইরের দিকে তাকাই, দেখি কি অবস্থা ওয়েদারের। গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে নড়ছে, খুবই শীতল একটা বাতাস বুঝাই যাচ্ছে। আসলে বাতাসটা দেখলেও কিন্তু মানে বোঝা যাচ্ছে যে এত শান্তিময় বাতাস, বাহ। আকাশটা সামান্য একটু মেঘলা, হয়তো বা এভাবেই সারাদিন জুড়ে হয়তো বা গড়ি গড়ি বৃষ্টি হবে আর কি। গতকালকে থেকেই কিন্তু ব্যাপারটা মোটামুটি হচ্ছে। আর আমি যদি বলি আসলে বাংলাদেশ শহরের যেই ওয়েদার বা ঢাকা শহরের যে ওয়েদার, এটা গতকালকে আমি একটা লাস্ট আপডেট দেখেছিলাম যে পাঁচ দিন ব্যাপী মোস্ট প্রবাবলি এরকম হচ্ছে আবহাওয়া থাকবে আর কি। দেখা যাক কি হয়। তবে আমার যেটা মনে হয় যে গুড়ি গুড়ি বৃষ্টির থেকে আসলে ঝুম বৃষ্টি হয়ে যাওয়াটাই মনে হয় বেশি ভালো, কারণ এতে করে বিভিন্ন কাজে কিন্তু মানে বিভিন্ন ধরনের ঘাটতি মানে দেখা যায়, সমস্যা হয়, বা রেগুলার যেই লাইফ আছে চলাফেরার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি হয় এসব এরকম বৃষ্টির জন্য। যাই হোক, তারপর আসলে ওয়েদারটা ভালো লাগছে, মোটামুটি গরম নেই বলা চলে আর কি। অনেকেই যুক্ত আছেন কমেন্ট সেকশনে। আচ্ছা, কমেন্ট সেকশনে কে কে আছে একটু দেখে আসি, কে কে আছে একটু দেখে আসি। আর আমি আরও একবার একটু বলতে চাই, ওই যে যারা আমাকে নাম্বারে লিখছেন বা নাম্বারে মেসেজ করছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি যে নাম্বারে লিখলে আসলে আমি খুবই সরি যে আমি আসলে নাম্বারে টেক্সট এখন আর ওভাবে পড়তে পারছি না। সো যারা চাচ্ছেন যে আমার সাথে কথা বলতে বা যারা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন, ইয়েতে চলে আসতে হবে, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, সেখানে কিন্তু আমাকে পেয়ে যাবেন। সো আশা করছি যারা লিখছেন সবাই ফেসবুকের পেজের কমেন্ট সেকশনে চলে আসবেন, সেখান থেকে আমি অবশ্যই আপনাকে খুঁজে বের করছি। আচ্ছা, অনেকেই যুক্ত আছে। অনিলা মায়া যুক্ত হয়ে গেছেন কমেন্ট সেকশনে, অনেকদিন পর শুনছি আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ। খালি গান দেন কেন? গান শুনতে খুব ভালো লাগে, যে জন্য গান দিই। আসলে আমার মনে হয় কি যে গানের উপরে আসলে কিছু হতে পারে না। একটা মানুষের মন ঠিক করার জন্য বা আশেপাশের এনভায়রনমেন্ট ঠিক করার জন্য, পরিবেশে ঠিক করার জন্য একটা সুন্দর গানই কিন্তু যথেষ্ট। আর সেই সুন্দর সব গানই কিন্তু আছে আমাদের প্লে লিস্টে, অর্থাৎ আপনাদের পছন্দের সব গানই কিন্তু আমাদের প্লে লিস্টে। তো আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন, যুক্ত থাকবেন, এবং এই যে সুন্দর সুন্দর গানগুলো বাজছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে মেসেজ করে জানাবেন। হাই রিদম ভাইয়া, কেমন আছো? সুখী সরকার ঢাকা কাঞ্চন থেকে। ও সুখী সরকার, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি তাসনিম আহমেদ আছে রংপুর থেকে আমার সাথে। আচ্ছা, জ্বর সর্দি হলে লেবু পানি খাওয়া যাবে? জটিল কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন। জ্বর সর্দি হলে লেবু পানি খাওয়া যাবে, ইভেন লেবু পানিটা আপনাকে অনেক বেশি উপকারও করবে। বাট এখানে একটা ছোট্ট একটা কনফ্লিকশন আছে, সেটা হচ্ছে আপনার যেই লেবু পানিটা খাবেন, এই যে পানিটা কিন্তু আসলে গরম হওয়া উচিত। কজ গরম পানির সাথে, অর্থাৎ কুসুম গরম পানির সাথে যদি আপনার এই লেবুটা থাকে, তাহলে এটা হচ্ছে আপনার যেই সর্দিটা আছে বা জ্বর আছে, ঠান্ডা কাশি আছে, সেটার জন্য একটু উপকার করবে। সেটা হচ্ছে আপনার ভেতরটাকে একটু পরিষ্কার করে দেবে, এবং হচ্ছে আপনার গলা দেখবেন যে একটু পরিষ্কার হয়ে গেছে, বা আপনার ভেতরের যে আবর্জনাটা আছে সেটা কিন্তু হচ্ছে বের হয়ে আসতে সুবিধা হবে আর কি। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে লেবু পানি খান, সমস্যা নেই, তবে সেখানে মানে চিনিটা ব্যবহার না করাই শ্রেয়। কজ পুরোটা যদি চিনি ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় যে এই যে টোটাল যে এটার যে কার্যকারিতা আছে পুরোটাই নষ্ট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রংপুর থেকে তাইবা যুক্ত আছেন, তাইবা। আচ্ছা, কেউ একজন পোক করার জন্য চলে এসেছে দেখা যাচ্ছে, তাহিরা রংপুর থেকে। স্পেন তো জিতে গেল, আমি পর্তুগাল ফ্যান, সেকেন্ডলি নাকি স্পেন ফ্যান। আচ্ছা, এখন সবাই স্পেনের ফ্যান, ঠিক আছে, ফাইন। শুভ দুপুর রিদম, দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। রংপুর থেকে সানিম, অনেক অনেক ধন্যবাদ, আজকেও চলে এসেছেন, খুব ভালো লাগে সানিমের মেসেজগুলো দেখলে। কেমন আছো নিশাত রংপুর থেকে? নিশাত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, শেষ পর্যন্ত থাকবেন আশা করছি অবশ্যই। তারপর দেখা যাচ্ছে কে আছে রংপুর থেকে, ইবা যুক্ত হয়ে গেছে। ইবা একটা সুন্দর কথা লিখেছে, মেসেজটা পড়ি, চলেন। অতীতের সব মায়াবী স্মৃতি আর না পাওয়ার তীব্র যন্ত্রণাকে একলা রাতের আধারে গিলে নিয়ে বেঁচে থাকতে হয়, এটাই লাইফ, এটাই আসলে আমাদের বেঁচে থাকার কি বলবো, যে বেঁচে থাকতে হলে আসলে সবকিছুই মেনে চলতে হয়। ঠিক এইভাবে এই ব্যাপারগুলো মেনে চলতে হয়, এটা এটা এটা আসলে স্বাভাবিক একটা বিষয়। হাই, হাউ আর ইউ? রুবা ফ্রম নারায়ণগঞ্জ। রুবা, আলহামদুলিল্লাহ, আই এম সো গুড। আশা করছি আপনিও ভালো আছেন। রংপুর থেকে যুক্ত আছে, রংপুর থেকে কে যুক্ত আছে? নামটা কেন লিখলেন না? তারপর দেখতে পাচ্ছি আব্দুর রব যুক্ত হয়েছে আমার সাথে, ওকে ফাইন। তারপর দেখতে পাচ্ছি লিখেছেন রিদম, আই লাভ ইউ। কেমন আছেন রিদম? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আই লাভ ইউ লিখেছেন, সবই ঠিক আছে। বাট এখানে আমার মানে ফার্স্ট অফ অল আমার নামের বানানটা করেছেন ভুল, আর সেকেন্ডলি আপনার নামটা লিখেন নেই কেন? আপনার নামটা লিখলে কি কোনো সমস্যা আছে? যাই হোক, আমার নামের বানানটা এটা না, আপনি আর আই ডি ও এম লিখেছেন, এটা না আমার নামের বানান। আমার নামের বানানটা হচ্ছে আর ওয়াই টি এইচ ও এম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কে আছে? হ্যালো, সবসময় শুনি কিন্তু আজকে প্রথমবার টেক্সট করলাম। আমার নাম আফি, আমি তিনটা গান শুনতে চাই, বাবারে তিনটা গান শুনতে চাই একসাথে। যাই হোক, গানের লিস্টও দিয়ে দিয়েছে, অবশ্যই চেষ্টা করবো আপনাকে পছন্দের গানগুলো শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি কেউ একজন লিখেছেন, ভাই আমার তো স্মার্টফোন নেই, তাই মেসেজ অপশন মেসেজ দাও না প্লিজ, আমার মেসেজের রিপ্লাই দাও প্লিজ। আচ্ছা দেখেন, এই মাত্র হয়তো আমি আপনার মেসেজটা পড়লাম বা পড়ার চেষ্টা করলাম, বাট আই এম সরি টু সে, আসলে আমি এখন নাম্বারে মেসেজগুলো ওভাবে পড়তে পারছি না। যারা আমাকে নাম্বারে লিখছেন, আমি বারবার করে সবসময় রিকোয়েস্ট করছি যে আমাকে যারা লিখতে চাচ্ছেন বা আমাকে পেতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজে চলে আসেন, তাছাড়া আসলে আমি আপনার মেসেজ ওভাবে পড়তে পারছি না। সুবোধপুর রংপুর থেকে নাসিম আছে আমার সাথে, হাই আর জে, হ্যালো। নামটা লিখলে খুব খুশি হতাম ভাইয়া, আসসালামু আলাইকুম। সন্দীপ চট্টগ্রাম থেকে, সন্দীপ অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, যুক্ত আছে, যুক্ত আছে, কে যুক্ত আছে? সঞ্জিদা। আচ্ছা সঞ্জিদা সবসময় জটিল জটিল ক্রিটিক্যাল সব কোয়েশ্চেন নিয়ে আসে আমার সামনে। রিদম, আপনার একটা হিডেন ট্যালেন্ট শেয়ার করেন, বাই দ্য ওয়ে ডু ইউ কুক? হিডেন ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট বলতে তো আসলে তেমন কিছুই নেই, আসলে মানে ট্যালেন্টের যে ব্যাপারটা, ট্যালেন্ট ব্যাপারটা মনে হয় আমার সাথে একটা মানে দূরত্ব আছে, ট্যালেন্টের সাথে আমার কোনো কানেকশন নেই, আমার কোনো ট্যালেন্টই নেই। যাই হোক, বাই দ্য ওয়ে ডু ইউ কুক? সঞ্জিত আপনার কি মনে হয়, আমি আপনাকে আজকে একটা কোয়েশ্চেন করছি, আপনি তো এর আগেও একবার আমাকে হচ্ছে সরি আমাকে ইয়ে করেছিলেন, বর্ণনা করেছিলেন যে আমি মানুষটা কেমন বা আমার কি কি আছে কি নেই। আচ্ছা এই সেম কোয়েশ্চেনটা এখন আমি আপনাকে করছি, আপনার কি মনে হয় যে রিদম কি রান্নাবাড়া করতে পারে বা রিদম কি রান্নার সাথে কানেক্টেড আছে কিনা, এই ব্যাপারটা দেখি আপনার কি মনে হয় আপনি আমাকে মেসেজ করে জানান। যাই হোক, একটা গান শুনবো আমরা, কি গান শুনবো বন্ধুরা বলেন? কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো। হ্যাঁ বন্ধুরা, ফুয়াদ আর তাসফির করা গানটাতে চলে যাচ্ছি, কেমনে ভুলিব আমি, খুব সুন্দর গান, খুব জলদি আবারও ফিরে আসি আপনাদের মাঝে, এবং আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন লিসেনার্স।

0: Nation, Ag Station.
1: Midday Field.
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.br। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, সো ওয়ার্ড ইউ রিদম কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথে। হ্যাঁ, গান শুনে আবারও ফিরে এলাম। আশা করছি অবশ্যই আজকে দুপুরের আমাদের এই যে প্লেলিস্ট জুড়ে যে গানগুলো বাজছে প্রতিটা গান আপনারা খুব বেশি এনজয় করছেন, কজ আপনাদের পছন্দের সব গান নিয়ে কিন্তু আমাদের এই প্লেলিস্টটা সাজানো থাকে। অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন, যারা আমাকে লিখছেন। দেখতে দেখতে কিন্তু আমরা প্রথম ঘন্টারও একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, 2:45, 2:45 বেজে গেছে। সময়টাকে আসলে ধরে রাখা যাচ্ছে না কোনোভাবে, কেন জানি বুঝতে পারছি না। হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, আসসালামু আলাইকুম, কোথায় আরজে রিদম ভাইয়া, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথেই আছি, থাকবো পুরোটা সময়। অনেক অনেক ধন্যবাদ জুয়েল ভাই, আসলে দেশ থেকে, দেশের বাহির থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আমাকে শুনছেন বা আমাকে লিখেন, মেসেজ করেন। আমি যদি আসলে সত্যি কথা বলি, মানে আই ফিল সো মাচ প্রাউড বা সো মাচ কনফিডেন্ট যখন দেখি যে মাই ফ্রেন্ডস লিসেনিং মি, মানে বিভিন্ন প্রান্ত থেকে আমাকে শুনছে, আমাকে লিখছে, আমাকে মেসেজ করছে। আসলে মনে হয় যে এই যে একটা ভালো লাগা, এরকম ফিলিংস আসলে এটা মনে হয় মানে বলে বোঝানো পসিবল না। যাই হোক, আরও একজন চলে এসেছে আমার সাথে, দেখা যাচ্ছে। ও সাউদা, থ্যাংক ইউ সো মাচ সাউদা যুক্ত হয়ে যাওয়ার জন্য। সাউদা গতকালকেও এসেছিল তবে শেষ পর্যন্ত তাকে পাইনি। আচ্ছা সাউদা একটা কোয়েশ্চেন করেছে, আচ্ছা ভাইয়া বলেন তো, ভালোবাসা কি খুঁজে নিতে হয় নাকি ভালোবাসা আসবে বলে অপেক্ষা করতে হয়? আচ্ছা, খুবই জটিল কোয়েশ্চেন। ভালোবাসা কখনো আসলে অটোমেটিক্যালি আসবে না, মানে ব্যাপারটা কখনোই এমন না যে আপনি ধরেন বসে রইলেন যে ঠিক আছে আমার ভালোবাসা যখন মন চায় তখন আসবে, হ্যাঁ আমি অপেক্ষা করব। ভালোবাসার ব্যাপারটা কি, ভালোবাসার ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা একটা অনুভূতি, সেই অনুভূতিটাকে একটা সময় নিয়ে বা সেই অনুভূতিটাকে একটু এক্সপ্রেস করার জন্য নিজের মনটাকে গুছিয়ে, নিজের ভাষাটাকে গুছিয়ে, নিজের কথা বলার স্টাইলটাকে গুছিয়ে, নিজের প্যাটার্নকে গুছিয়ে সে ভালোবাসার কথাটা বলতে হয়, তাহলে করে কিন্তু একটা মানুষ বুঝবে যে আপনি তাকে ভালোবাসছেন। তাছাড়া হ্যাঁ, প্রকৃতির যে একটা ব্যাপার আছে, যেহেতু প্রকৃতি থেকে আসলে সবারই কিন্তু মোটামুটি প্রেম ভালোবাসা বা পার্টনারশিপের যে ব্যাপারটা আছে এটা কিন্তু অবশ্যই এটা ন্যাচারালি কিন্তু লেখা আছে। সো যেটা আসে সেটা অবভিয়াসলি সময় মতো আসবে। তবে এখানে যেটা কোয়েশ্চেন করলেন যে ভালোবাসা কি আসলে অটোমেটিক্যালি কেউ বুঝে কিনা, ধরেন আপনি কাউকে ভালোবাসছেন, এখন আপনি যদি বসে থাকেন যে না আমি তাকে কখনোই বলবো না বা আমি তাকে কখনোই বুঝতে দিব না, সে যদি কখনো বুঝে বা সে যদি আমাকে ভালোবাসে সে অটোমেটিক্যালি আসবে, ব্যাপারটা এমন না। আপনি তাকে ভালোবাসেন সেটা আপনাকে বুঝাতে হবে, তাকে আপনার এই ফিলিংসটা এক্সপ্রেস করতে হবে, তাহলেই হয়তো বা সে বুঝবে। তারপর যদি সে আপনাকে ভালোবাসে, সে যদি আপনার ভালোবাসাটা ফিল করতে পারে, সে যদি আপনার ভালোবাসাটাকে নিতে পারে, তাহলে সে আপনার কাছে আসবে। এটাই স্বাভাবিক একটা ব্যাপার। যাই হোক, মেসেজ পড়বো, সবগুলো মেসেজই পড়ছি সাউদ আপনার, কোনো সমস্যা নেই। তবে এখন একটা গানে চলে যাবো, আমি পরবর্তী ঘন্টায় আবার ফিরে আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদারের করা একটা গান, আমারও খুব পুরোনো দিনের, মানে আমি আগে গানটা খুব শুনতাম। গানটা হচ্ছে যদি দেখার ইচ্ছে হয়, গানটা খুব সুন্দর একটা গান। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া। বাকি গানটা আমরা শুনে আসি, চলেন।

0: Midday. Midday Feels.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমবার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কললেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4, আর যে রিদম কিন্তু দুপুর দুইটা থেকে আছে মিড ডে ফিল্ড নিয়ে, দেখতে দেখতে একদম শেষ ঘন্টায়, দুঃখিত, সরি, আই এম সো সরি, দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। দ্বিতীয় ঘন্টার শুরুর মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। মাত্র আমাকে যারা শুনছেন, মোস্ট ওয়েলকাম লিসেনার্স, ঢাকা এফএম 90.4 এ আপনাকে স্বাগতম। অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয় ঘন্টার এই শুরুর মুহূর্তে আমি একটু দেখে আসতে চাই কে কে যুক্ত আছে আমার সাথে। আমি বারবার করে কিন্তু বলে দিয়েছি যে ফেসবুকে চলে আসতে হবে, তাছাড়া কিন্তু আজকে আমাকে পাচ্ছেন না। সো আমি এত কথা না বলে এখন সরাসরি ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যেতে চাচ্ছি। আজিমুল ইসলাম কমেন্ট করেছেন, সাথে আছি নারায়ণগঞ্জ থেকে, ধন্যবাদ ধন্যবাদ। অর্ণিলা মায়া আছে, হায়া। অ্যাঞ্জে জুথি আছে আমার সাথে, দেখা যাচ্ছে, হাই ভাইয়া, হ্যালো। আচ্ছা, অর্ণিলা মায়া একটা কমেন্ট করেছেন, কোথায় কমেন্টটা? অর্ণিলা মায়া, কালকে এক্সাম আর আজকে আপনাকে শুনছি। আচ্ছা, আমার রুমমেট পড়ছে শুনছে, না ওর নাম তাসনিমা, আপনি চাইলে তাসু ডাকতে পারেন। ওকে তাসু, হ্যালো তাসু, তাসু খুব কিউট নাম তাসু। এক্স রুমমেটও বসে শুনছে, ওর নাম স্মৃতি আর ডাকে হচ্ছে আসমানি। বাহ, বেশ সুন্দর, আসমানি। আসমানি তুই কাঁদিস কেন অর্ণিলার সাথে বসে, পাশের রুমের মো ইয়ানা এরাও শুনে, হোস্টেল থেকে সবাই চলে যাবে আর দেখা হবে না কারোর সাথে, আমাদের জন্য গান গাবেন বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আচ্ছা আচ্ছা, এই গানটা আমি ভুলে গেছি, এটা কি জানি ছিল, আরে হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, এরকমটাই তো মোস্ট প্রবাবলি কিছু, আমি আমার সঠিক খেয়াল নেই। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ও কি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গান যে আপনারা বের করেন, নিয়ে আসেন, অদ্ভুত। মেহেদি হাসান আছেন, বহু বছর পর ঢাকা এফএম শুনছি, আসলে আমার কৈশোরটা এফএম রেডিওর সোনালী স্মৃতিতে ভরা। এবং আজকে কমেন্ট করেছেন মেহেদি হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য, কমেন্ট করার জন্য। আশা করছি সবসময়, আসলে এফএম রেডিও যদি সবসময় কানেক্টেড থাকেন, সবসময় এটা আমার মনে হয় স্মৃতি হয়েই বেঁচে থাকবে, আমার যেটা ধারণা আর কি। দিবা চলে এসেছে দড়ি খরবনা রাজশাহী থেকে, আজকে আবারও অ্যাড হয়ে গেলাম বাহিরে, সেই বৃষ্টি প্রাইভেটে যেতে পারবো না বলে খুব বিরক্ত লাগছে, ফ্রেন্ডদেরকে অনেক মিস করছি, করেন, নিয়ে আসেন, অদ্ভুত। মেহেদি হাসান আছেন, বহু বছর পর ঢাকা এফএম শুনছি, আসলে আমার কৈশোরটা এফএম রেডিওর সোনালী স্মৃতিতে ভরা। এবং আজকে কমেন্ট করেছেন মেহেদি হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য, কমেন্ট করার জন্য। আশা করছি সবসময়, আসলে এফএম রেডিও যদি সবসময় কানেক্টেড থাকেন, সবসময় এটা আমার মনে হয় স্মৃতি হয়েই বেঁচে থাকবে, আমার যেটা ধারণা আর কি। দিবা চলে এসেছে দড়ি খরবনা রাজশাহী থেকে, আজকে আবারও অ্যাড হয়ে গেলাম বাহিরে, সেই বৃষ্টি প্রাইভেটে যেতে পারবো না বলে খুব বিরক্ত লাগছে, ফ্রেন্ডদেরকে অনেক মিস করছি, কেমন আছো? আচ্ছা, ফ্রেন্ডদেরকে মিস করে কোনো লাভ নেই।

আমি যদি বলি মানে আমি মোটামুটি সবই রান্না করতে পারি, সবই রান্নাবাড়া করি এই আর কি। কারণ টুকটাক মানে মাঝে মধ্যে নিজের জন্য করা লাগে। অনেক সময় দেখা যায় ফ্যামিলি তো সবসময় করছে, খাওয়াচ্ছে, ফাইন, বাট অনেক সময় ফ্যামিলি না থাকলে নিজেরটা নিজের করতে হয়। আর ছোটবেলা থেকে একটু টুকটাক আর কি, মানে সবসময় চেষ্টা করে আসছি এটাই। তারপর দেখতে পাচ্ছি রিদম, আই লাভ ইউ, আই এম ইউর ওয়াইফ। ওকে, আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে কে, নামটা তো বলেননি, নামটা লিখলে খুব খুশি হতাম। এখন লিখছে যে আম ইউর ওয়াইফ। আমার ওয়াইফ আমি চিনলাম না, ব্যাপারটা কেমন না। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাকে, আচ্ছা, আরো একটা বিয়ের প্রপোজাল, অনেক অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আর আপনার আগ্রহ প্রকাশ করার জন্য। বাট আনফর্চুনেটলি আসলে আমি আমি বিয়ে শাদিতে নেই, সো আমার মনে হচ্ছে যে এখানে আপনার ফ্যামিলিকে আসলে ইনভলভ করাটা ঠিক হবে না। আপনার ফ্যামিলি যেটা ভাবছে এরকম কিছুই হবে না, সরি টু সে। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আরোহী আছে চট্টগ্রাম থেকে আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ। আপনি কি ডান্স করতে জানেন? হ্যাঁ, ডান্স তো করি টুকটাক, ওই মন ভালো থাকলে ডান্স করি আর কি। আচ্ছা, যাই হোক, আমরা এখন একটা গানে যাব বন্ধুরা। আমি যেটা বলছিলাম বারবার করে যে শেষ ঘন্টায় আছি, সো আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, কারণ আমরা শেষ ঘন্টা মাত্র শুরুর মুহূর্তে আছি আর পুরো আরও এক ঘন্টা জুড়ে কিন্তু আছি আপনাদের মাঝে। তো আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর যারা মেসেজ করছেন আমি সবার মেসেজই পড়বো, সবার সাথেই কথা বলবো, সবার সাথেই আড্ডা দিব। তবে এখন আমরা একটা গানে চলে যাচ্ছি, এখন আমরা ওয়ারফেজের করা কোক স্টুডিও বাংলার একটা গান শুনবো, অবাক ভালোবাসা। যেমন গান তেমন লিরিক্স, তেমন কম্পোজিশন, তেমন মিউজিক, তেমন সুর, তেমন তাদের ডিজিটাল মার্কেটিং, মানে ইনসেন ইনসেন। সো এত কথা না বলে এখন সোজা গানে চলে যাচ্ছি অবাক ভালোবাসায়। এবং আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে, মিড ডে ফিল্ডের সাথে অ্যান্ড প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে যুক্ত থাকবেন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Fields.
1: Hello, listeners. Welcome back again. This is Arju Rhythm here. আবার চলে এলাম, অনেকক্ষণ পরে এলাম যদিও। আশা করছি অবশ্যই সবাই গানগুলো এনজয় করছিলেন। খুব সুন্দর সুন্দর গান কিন্তু আমরা শুনছিলাম, আর পুরো প্লেলিস্ট জুড়ে আসলে আপনাদের সব পছন্দের গান। আর আশা করছি মানে এই গানগুলো আমি যদি মানে নিজে থেকেও যদি বলি যে গানগুলো যদি আমরা বলি যে না গানগুলো সুন্দর না, তাহলে কিন্তু অনেক বড় একটা অন্যায় হয়ে যাবে। যাই হোক, লিসেনার সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4-এ। আমি আর যে রিদম মিড দ্য ফিল্ড নিয়ে কিন্তু হাজির ছিলাম, একদম দুপুর দুইটা থেকেই হাজির ছিলাম। দেখতে দেখতে আসলে শেষ ঘন্টায় চলে এসেছি, শেষ ঘন্টারও কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছে বলা যায়, কারণ 4:40 অনেক অনেক অনেক বেজে গেছে। আর অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সাউদা আছে আমার সাথে। সাউদা লিখেছে কোথায়, আপনার লিসেনারদের জন্য যারা আপনাকে বিয়ের প্রপোজাল দেয় তাদের জন্য খারাপ লাগছে, কিভাবে বলে আপনার ওয়াইফ, সো ফানি। আসলে লিসেনাররা আছে বলেই মানে এই যে এত মজার মজার মেসেজ করছে, এত মজার মজার টেক্সট করছে, এই ব্যাপারগুলো আসলেও ভালো লাগে। আচ্ছা, দয়া করে আমার মেসেজগুলো অন এয়ারে পড়বেন প্লিজ। আচ্ছা, সত্যি করে বলেন তো আপনি অফ এয়ারে কী করেন? আমি অফ এয়ারে কিচ্ছু করি না, আমি জাস্ট বসে বসে আপনাদের মেসেজগুলো পড়ি আর হচ্ছে এই যে গান শুনি, এই এই আর কি হচ্ছে আমার কাজ। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমাকে কেউ একজন টেক্সট করেছেন ফেসবুকের কমেন্ট কমেন্ট কমেন্ট। আচ্ছা, ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। ফেসবুকের কমেন্ট সেকশনে মোস্ট প্রবলি আমাদের একজন ফ্রেন্ড আছেন। আচ্ছা, কোথায় কোথায় কোথায় কোথায়, আমি তো পেয়ে মেসেজটা পাচ্ছি না। আর্নিলা মায়া, আপনি কোন কমেন্টের কথা বলছেন? আচ্ছা, যাই হোক, মৌ আমার রুমে অনেকক্ষণ থেকে বসে আছে, ওর নামে কিছু শুনবে দেখে, আপনার গান আপনারা গান বাজাচ্ছেন খালি। আচ্ছা, মৌ মৌ না, মৌ মৌ মৌ মৌ আলিম গাছে, সরি ডালিম গাছে তোতা পাখি, সরি আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। অনেক অনেক ধন্যবাদ মৌ, একসাথে শুনছেন সবাই আমাকে, ভালো লাগছে খুব। আচ্ছা, এফবিতে ওর নামে অনেক কিছু লিখেছি, পড়লেন না, মেয়েটা অনেক মন খারাপ করেছে। আচ্ছা, আমি আসলে কাউকে মন খারাপ করাতে চাইনি, ব্যাপারটা এমন কিছুই না, হয়তো বা কমেন্টটা মিস হয়ে গেছে, বাট আমি তো এখন আনফর্চুনেটলি আর কোনো কমেন্ট পাচ্ছি না। যদিও মৌ আপু গোসল করে এসে শুনছে, ওর নামে কিছু বলছেন কিনা, কিন্তু বলছেন না কেন, না না না এমন কেন হবে, মৌ নামটা কিন্তু খুব কিউট। মৌর জন্য তো একটা কবিতাও বললাম, কি জানি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। ও মৌ তুমি কথা কও। আরও অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি শেষ পর্যায়ে যেহেতু আছি, আমরা কিছু মেসেজ একটু দেখবো, হয়তো বা আজকের মতো আমাকে এখানে বিদায় জানাতে হবে বন্ধুরা, কারণ দেখতে দেখতে আসলে অনেকটা সময় চলে গেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে কোনো সমস্যা নেই, আবারও আগামী দিন হাজির হয়ে যাবো দুপুর 2 বাজে, ঠিক একই সময়, অর্থাৎ মিড ডে ফিল্ড নিয়ে তো অবশ্যই হাজির হয়ে যাবো। আশা করছি আবারও আগামীকাল সবাই থাকবেন, সবার সাথে গল্প হবে, কথা হবে। আচ্ছা, আমি একটু মেসেজে চলে যেতে চাচ্ছি, এত শীত লাগছে আজকে, মানে এসি কমিয়ে রেখেছি তারপরও মানে এতটা ঠান্ডা লাগছে বাইরে। ওই যেটা বলছিলাম যে বাইরে কিন্তু খুব সুন্দর ওয়েদার, একটা সুইট সুইট এয়ার বলা যাচ্ছে। আচ্ছা, তুমি তাসনিমাকে তাসু ডেকেছ, সে খুশিতে নাচছে, ওকে ইয়ানাও অনেক খুশি হয়েছে, মোর জন্য খারাপ লাগছে, মেয়েটা গোসলে গেল শুনতে পারলো না, ওর জন্য কিছু বলো যাতে আসে খুশি হয়, আদিতা আয়েশা এরাই শুনছে, ওরাও এক্সাইটেড। আচ্ছা, আদিতা আয়েশা মৌ সবাইকে একটা বিগ শাউট আউট, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাসু ছিল, আচ্ছা তাসু, আদিতাকে আমরা কি ডাকতে পারি, আদিতার নাম আদু, আয়েশার নাম আশু, তারপর আরেকজনকে মৌ, মৌর নাম মৌ ইয়ানা। আচ্ছা, আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কিন্তু মানে ইয়ানার নামটা, ইয়ানার নামটা বেশ কিউট। লাভ ইউ ইয়ার, তোরা নিরামিষগুলো কিছু তো কোয়া যায় না, না না ব্যাপারটা আসলে এমন কিছু না। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে নাম্বার অনেকে যুক্ত আছেন, চলেন একটু দেখে আসি কে কে আছে আমার সাথে। ও ও ও, সময়টা কেন যে চলে গেল, আসলে আপনি আমি মানে এই যে যখন শো শেষ করে চলে যাবো বা মিড ডে ফিল্ড থেকে বিদায় নিব, তারপর আমি আপনাদেরকে খুব বেশি মিস করব। আচ্ছা, আজকে দেখি পুরো মোড়ে আছে, ভাই ভালোবাসা আমাদের কপালে নাই। ভালোবাসা সবার কপালেই আছে, ভালোবাসাটাকে আসলে অ্যাচিভ করে নিতে হয়। তারপর দেখতে পাচ্ছি কেমন আছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি, বেশ ভালো আছি ইফতেকার। তারপর বিটিএস আর্মি আছে রোদেশি ফ্রম রংপুর। তারপর আমি দেখতে পাচ্ছি মীরা আছে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে সুমাইয়া আছে। ভাইয়া আজ তোমার মন খারাপ? না তো মন খারাপ না, মন ঠিকই আছে, মন কেন খারাপ হবে? প্রেম কয়টা করেন? প্রেম করি না, আমি প্রেম থেকে একটু দূরে। আচ্ছা, সকল দেখি পাগল ওই জিরা হৃদমাল লাগি, বুঝলাম না কাহিনী, কথাগুলা বুঝছুনি, জাস্ট সিলোডি, যদিও বুঝিনি তবে খুব ভালো লেগেছে। আচ্ছা, লাভ ইউ ইয়ার, তোরা নিরামিষগুলা কিছু তো কওয়া যায় না, এটা পড়ো প্লিজ প্লিজ। পড়লাম তো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে আর্জেন্টিনার কান্না করে কি কবিতাটা আসলে বুঝতে পারছি না কি লিখেছেন। আচ্ছা, পাস দিলে যায় বাইরে বল, শট মারলে ফাউল, হেরে গিয়ে ভক্তদের আজ মনটা বড় আউল, বড় কথা না বলে ভাই এবার বাড়ি যাও, টিভি বন্ধ করে শান্ত হয়ে কাঁদতে কাঁদতে ঘুমাও। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, ডিয়ার তাসনিম, ইউ আর এ গ্রেট রুমমেট, চলে যাচ্ছি রুম ছেড়ে, আর জানি না মানে দেখা হবে কিনা, বাট মিস করব সব কিছু, তোর আমার মোয়ের, এই তো এই ট্রিও, ওকে আচ্ছা এই ট্রিও, দেন তিনটা বাদর, এর হুট করে একসাথে হওয়া, রাতে মজা করে হাঁটতে যাওয়া, একসাথে খাওয়া, খুব বেশি মিস করব, লাভ ইউ ইয়ার। ও আচ্ছা, যাই হোক, সুন্দর একটা মেসেজ কিন্তু তাসনিমের উদ্দেশ্যে ছিল। তাসনিম, এরকম ফ্রেন্ড আমার মনে হয় না আসলে পাওয়া পসিবল, যেই ফ্রেন্ড পেয়েছেন এই ফ্রেন্ড আসলেই, একটু আগে আমরা একটা গান শুনছিলাম বন্ধু, মানে এই গানটা যখন শুনছিলাম তখনও কিন্তু আমি আসলে ভাবছিলাম, যদিও গানটা আসলে আপনাদের উদ্দেশ্য করেই ছেড়েছিলাম, বাট আমি আমার ফ্রেন্ডের কথা খুব মনে হচ্ছিল, মনে পড়ছিল এই আর কি। আচ্ছা, আইসক্রিম খেতে খেতে তোমাকে শুনছি, আমাকে তো আইসক্রিম দিচ্ছেন না, যাই হোক। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আর কে আছে, কে আছে, তুমি কোন ক্লাসে পড়ছো, আমি কোন ক্লাসে পড়ছি, যাই হোক আমি অনার্সে পড়ছি। সুরাই আছে লালমনিরহাট থেকে দেখা যাচ্ছে, পড়ি আছে রংপুর থেকে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেকে আছে অনেকে আছে, যাই হোক আজকে আর পারছি না সবাইকে, আজকের মধ্যে এখানেই বিদায় জানাতে হচ্ছে, যারা ছিলেন সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা সবার প্রতি, সবাই ছিলেন বলেই কিন্তু এই পুরোটা দুপুর আজকে খুব সুন্দরভাবে কেটেছে, আর আশা করছি অবশ্যই অবশ্যই সবার মনটা একটু হলেও ভালো করে দিতে পেরেছি, এবং যেটা হচ্ছে যে আমরা একটু হলেও মানে সবাইকে আনন্দ দিতে পেরেছি। তুমি আমার মৌ আর তাসুর ট্রায়ো নিয়ে এত কিছু বললা, ভালোবাসা অবিরাম, রিদু থ্যাংকস, মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। যাই হোক লিসেনার্স, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব আজকের মতো মিড ডে ফিল্ড থেকে, আমরা এখন অনিমেষ রয় আর পান্থকানায়ের করা নাসেক নাসেক গানটা শুনবো। এ নাসে কে নাসে কাপাল গিলে খিলাবো আজি আমরা, বেশ সুন্দর একটা গান, ভালো লাগে খুব গানটা। যাই হোক, সরাসরি গানে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।

আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Rock FM 90.4.
1: সারাদেশে
0: সবার সাথে
1: ঢাকা মেট্রো 9040.

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040-র আড্ডা, এবং দীর্ঘ মানে এক দেড় মাস পরে, আমরা ওয়ার্ল্ড কাপের পরে আমরা আবার কিন্তু ধাঁধা নিয়ে হাজির হয়েছি। যে আমার যে বন্ধুরা ধাঁধা ধাঁধা খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু একটা সহজ ধাঁধা দেওয়া হয়েছে। সেই ধাঁধার উত্তর আপনি দিয়ে দিতে পারেন সবার প্রথমেই, এবং এসএমএস হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই দিতে পারেন 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এবং আপনি চাইলে কমেন্ট আকারেও কিন্তু আমাদের পেজে এসে এটার উত্তর দিতে পারেন, facebook.com/ilovedhakafm। সো এটা তো গেল আমাদের খেলার কথা, আর ওদিকে তো খেলা শেষই হয়ে গেল। আজকের যে ধাঁধাটা সেটা একটু বলে নিই। মানুষের পাঁচ আঙ্গুল থেকেও নেই প্রাণ, বলো তো জিনিসটা। হাজির হয়েছি যে আমার যে বন্ধুরা ধাঁধা ধাঁধা খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু একটা সহজ ধাঁধা দেওয়া হয়েছে। সেই ধাঁধার উত্তর আপনি দিয়ে দিতে পারেন সবার প্রথমেই, এবং এসএমএস হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই দিতে পারেন 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এবং আপনি চাইলে কমেন্ট আকারেও কিন্তু আমাদের পেজে এসে এটার উত্তর দিতে পারেন, facebook.com/ilovedhakafm। সো এটা তো গেল আমাদের খেলার কথা, আর ওদিকে তো খেলা শেষই হয়ে গেল। আজকের যে ধাঁধাটা সেটা একটু বলে নিই। মানুষের পাঁচ আঙ্গুল থেকেও নেই প্রাণ, বলো তো জিনিসটার কি নাম, এটাই হচ্ছে আজকের ধাঁধা। মানুষের পাঁচ আঙ্গুল থেকেও নেই প্রাণ,

প্রথম আড্ডা, তো সেখানে তো হবে, অবশ্য খেলা শেষ হয়ে গেছে 19 তারিখে রাতেই, মানে 20 তারিখে রাতেই আর কি, তো তার পরবর্তীতে সেলিব্রেশনও শেষ হয়ে গেছে, তো আমি তো ছিলাম না, এই জন্য আড্ডা আলাপ সেভাবে হয় নাই। তো ধন্যবাদ আমার সকল বন্ধুকে যারা যারা যুক্ত হয়ে গেছেন। আমাদের বন্ধু কি লিখেছেন দেখি, ওই ডিস্টিং ডিস্টিং বদ্দা আর্জেন্টিনার কি আরে গেই গই, আই ভালো নাই, অনর কি খবর, পিং তানহার একদম ভালো আছে না, আপনি ভালো নাই কেন? আর্জেন্টিনার হারের জন্য আমি তো লাস্ট ম্যাচেও বলে গিয়েছি যে যেই ওয়েল ডিজার্ভিং টিম, দুইটা টিমই ওয়েল ডিজার্ভিং, এবং যারা ভালো খেলবে তারাই জিতবে, এবং তারাই জিতেছে, এটা দিয়ে তো আসলে আমি তো বললামই, আমি শুধু বলার জন্য বলি না, আমি মন থেকেই বলি, সো সেক্ষেত্রে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে অবশ্যই আর্জেন্টিনা যে খেলাটা দেখিয়েছে এটা আর্জেন্টিনার খেলা না, এবং সমর্থক হিসেবে বলেন বা যে কোনো ফুটবল প্রেমী হিসেবে বলেন, এটা আর্জেন্টিনার খেলা না। এবং আর্জেন্টিনা আমি যতদিন থেকে খেলা দেখি, যতদিন থেকে খেলা বুঝি, মোটামুটি যতটুকুই বুঝি, আমি কখনো আসলে এমন আর্জেন্টিনাকে দেখি নাই। সো এটা কেন কি এটা তো জানি না, হয়তোবা স্পেন অনেক ভালো খেলেছে, এবং অথবা হয়তোবা অন্য কোনো ঘটনাও থাকতে পারে, তো খেলার মাঠেই আসলে সব কিছুর জবাব দিতে হয়। সো যে সেটা যেহেতু হয় নাই, সেটা নিয়ে অবশ্যই অযথা তর্কে যাবো না, তবে বেশ কিছু প্রশ্ন আমার রয়ে গেছে, সেগুলো হয়তোবা আমি জানার চেষ্টা করবো। এই ভালো খেলে না, আসলে না, খুবই বাজে খেলেছে, এবং সেটা আসলে এক্সপেক্টেড না নিজু, এটা হচ্ছে আমি জানি না আসলে আমি আমার ভুলও হতে পারে, কিন্তু আমি তো আসলে আমার জীবদ্দশায় বা আমার জন্মের পর থেকে খেলা দেখার পরে আমি আসলে আর্জেন্টিনার এমন খেলা বা এরকম পারফরমেন্স দেখি নাই, এবং এটা যদি ব্রাজিলও হতো আমি সেম কথাটাই বলতাম, ব্রাজিলের যেটা ভালো খেলা সেটা আমি অবশ্যই বলবো, যেটা দেখি না সেটা অবশ্যই বলবো, পর্তুগালের ক্ষেত্রেও সেম, জার্মান স্পেন সবার ক্ষেত্রে সেম কথা, তবে আর্জেন্টিনার এটা খেলা না, এটার আসলে কি কারণ, এবং অনেকগুলো প্রশ্নই আসলে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, দেখা যাক যে সেগুলোর উত্তর আসলে খুঁজে পাওয়া যায় কিনা। এদিকে আছেন আমাদের বন্ধু, কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি, এদিকে আছে দাদার উত্তর দিয়েছেন আমাদের অমৃত বোস, এবং শুভ বিকাল জানিয়েছেন, শুভ বিকাল অমৃত বোস, এখানে আছেন আসসালামু আলাইকুম, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, সুমাইয়া শিফা কেমন আছেন শিফা? আচ্ছা ভাইয়া উত্তর কিন্তু দিয়েছেন, ওকে পুরস্কার দেন, এখন কি পুরস্কার দিব বলেন। আচ্ছা হ্যালো ভাইয়া শুভ বিকাল, আমাদের এখানে কি কাহি বৃষ্টি কাহি রোদ, ওকে, আর এর জন্য ভিজে যাই আর হয় ভাইরাল ফেভার। আচ্ছা লাস্ট টু উইকস বাজে কাটলো অসুস্থতা নিয়ে, রোজ 64 কিলোমিটার আপ ডাউন করেছি, রেশিও নাম জবন, আচ্ছা শো মাস্ট বি গো অন, নয় কি স্যালারি পানো না আর পাবো না, হয়তো টাইপিং মিস্টেক, এনিবে আফটার অল টাকার জন্য পড়ে আছি, দিস করবেন। আচ্ছা বেঙ্গালোর ইন্ডিয়া থেকে মিকাইল, বেশ কিছু স্পেলিং মনে মিস্টেক আছে, আমি এই জন্য অনেকগুলো কথা আসলে বুঝতে পারছি না বন্ধু, তো একটু যদি কষ্ট করে আবার যদি একটু সুন্দর করে আর কি পাঠাতেন বুঝে, তো আশা করি যে আমি তখন আবার একটু বুঝতে পারবো। তবে এই মুহূর্তে আমি একটা গানে চলে যাবো, কারণ অনেক কথা পড়ে ফেলেছি, এসে তারপর আমার বন্ধুদের SMS পড়বো। যে গানটি শুনবো এখন সেটা হচ্ছে মিফতাজ জামানের চমৎকার একটি গান, নেই অবসর, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 104 FM.
1: Yes, শুনছেন ঢাকা FM 90.4 এবং সিফাত আছে আপনার সঙ্গে ঢাকা মেট্রো 9040 আড্ডা নিয়ে। তো যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে যে আমার বন্ধুরা অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ঢাকা মেট্রো 9040 তে। এবং দীর্ঘদিন বৃষ্টির পর আজকে দেখলাম ভালোই একটা মোটামুটি গরম পড়েছিল দুপুরের দিকে। তো কি অবস্থা, কার যে যে অঞ্চলে আছেন, যে শহরে আছেন, সেই শহরের কি অবস্থা? আমাদের উম্মে রায়হান লিখেছেন, হ্যালো সিফাত ভাইয়া উপস্থিত, শুভ বিকাল, ধন্যবাদ আপনাকে, শুভ বিকাল। আমাদের শাহাবুদ্দিন যুক্ত হয়েছেন, লিখেছেন, সিফাত ভাই তুমি কেমন আছো, বাসার সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, থ্যাংক ইউ শাহাবুদ্দিন জয়েন করার জন্য। রাবেয়া মুমু আছেন আমাদের সঙ্গে, জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো। ইলিয়ানা নিসা আছেন, শাহাবু আরো শাহাবুদ্দিন, শাহাবুদ্দিনের নিজেরই মনে কয়েকশো আইডিয়া আর কি। এম খান একটা উত্তর দিয়েছেন, ওকে, সামিমা সাথী তিনি একটা উত্তর দিয়েছেন সম্ভবত এটা। আচ্ছা আমাদের তহিদুল আছেন, আমি উস্তাদের সাথে পুরোটা সময় জুড়ে, থ্যাংক ইউ তহিদুল। তহিদুল আরো লিখেছেন, তিনি বনশ্রী থেকে আছেন এবং সবাইকে স্বাগত জানিয়েছেন। আমাদের অঙ্কুর বড়ুয়া যুক্ত হয়ে গেছেন, শুভিকা সিওয়াদ ভাইয়া আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে যুক্ত হলাম আপনার প্রোগ্রামের সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ অঙ্কুর। আরো আছেন তহিদুল লিখেছেন, সব মিথ্যা সম্পর্কে, সত্য মিথ্যা সম্পর্কে মির্জা গালিব বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয়। আচ্ছা ধর্মগ্রন্থ ছুঁয়ে যা আদালতে, আচ্ছা ওকে, সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যা পানশালায়, মানে নেশার ঘরে। আচ্ছা তাই তিনি কিন্তু খুব, আসলে মির্জা গালিব আসলে এমনই একজন কবি ছিলেন, বা তার যে উক্তিগুলো সেগুলো কিন্তু খুবই জনপ্রিয়। আচ্ছা সায়েম খান আছেন, তিনি একটা উত্তর দিয়েছেন, তহিদুলও কিন্তু উত্তর দিয়েছেন, ওকে। আরও যে যে বন্ধুরা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই ঢাকা এফএম 90.4 এ, ঢাকা মেট্রো 9040 আড্ডাতে। এখন আমরা একটু এসএমএসে চলে যাব, আমার যে যে বন্ধুরা এসএমএস করেছেন আমাকে, কে কি লিখেছেন একটু দেখি, লিখেছেন আমাদেরকে, একটু খুঁজে নিই, আচ্ছা পেয়েছি। আচ্ছা হালিমা আছেন রংপুর থেকে, হ্যালো ভাইয়া শুভ বিকেল কেমন আছো, আমার কি প্রায় আড্ডায়, আচ্ছা জয়েন হয়ে গেলাম হালিমা, থ্যাংক ইউ, ওয়েলকাম। অ্যান্ড আরও আছেন আমাদের সঙ্গে সালিহুর রহমান, সালিহুর রহমান কি লিখেছেন দেখি একটু, তিনি লিখেছেন যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, ও ভাই মনটা ভালো, তো আগে বলি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সানিম আপনার বয়স এবং আপনার ঠিকানা আমাকে জানান, তাহলে আমি আপনার কাজটা স্টার্ট করতে পারবো। সানিম কিন্তু অলরেডি আসলে লিখে দিয়েছে, আমি আসলে আপনাকে কিভাবে দিব সেটা আমি নিয়ে চিন্তিত আসলে, আপনার আপনি তো হোয়াটসঅ্যাপেও নাই। কি খবর শিবু ভাই, মন্দির সব ঠিকঠাক, ফাটাফাটি চলছে, জয়েন হলাম তমা ফ্রম সিলেট, একদম ফাটাফাটি তমা, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সিলেটি তমাকে। পাগলু ভাইয়া কেমন আছেন, ভাইয়া জানেন আমার নাম, এক একজন এক এক রকম করে ডাকে, বয়স্করা আমায় অ্যানি বলে আর ছোট বাবুরা নানি আপা, ওকে, নানি ফুপু এরকম করে ডাকে, রানি ফ্রম, তা জানি আপনার কোনটা বেশি ভালো লাগে সেটা জানাবেন। আচ্ছা ভাইয়া কেমন আছেন, আমি নুসাইবা ভাই, আর্জেন্টিনার জন্য খুব কষ্ট পেয়েছি, ফাইনালে এসে হেরে গেল, আর এটা কোনো ব্যাপার না, খেলায় তো হারজি থাকবেই, আমি তো আরো খুশি হই এই কারণে যে 39 বছর বয়সী একজন প্লেয়ার একবার ওয়ার্ল্ড কাপ জিতে তারপরে আবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে আসা, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি এবং এটা আমাদের সবসময় মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই এটাই তো বললাম যে ফাইনাল খেলাটা আসলে আমার কাছে মনে হয়েছে আর্জেন্টিনা সামহাউ নিজেদেরকে হারিয়ে দিয়েছে বা হারিয়ে ফেলেছে, অথবা অন্য কোনো ঘটনা থাকতে পারে, কারণ আমি কখনো দেখিনি আসলে, খারাপ খেলতে দেখেছি, অনেক দেখেছি খারাপ খেলতে, কিন্তু এইভাবে আসলে আত্মসমর্পণ দেখিনি কখনো, তো এটার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, কারণ তার আগেও তার অনেক ধরনের কিছু কাজ করে, তো অনেক পলিটিক্যাল ইস্যুস কাজ করে, অনেক কিছুই কাজ করে, এবং তার আগেই তাদের একটা ঐতিহাসিক ম্যাচ ছিল ইংল্যান্ডের সঙ্গে, যেটা হচ্ছে ফকল্যান্ড নিয়ে তারা কিন্তু অনেক মানে খেলার পরে অনেক কিছু করেছিলেন, সো অনেক কিছুই হতে পারে, অনেক কিছু নেই, তার মানে এই না যে না ফাইনাল, আমি বলছি যে আমি মানি না রেজাল্ট, এটা সেটা খেলার মাঠে খেলার জবাবটা দিতে হয়, হয়তো বা বেশ কিছু প্রশ্ন আসতে পারে, আলোচনা সমালোচনা আসতে পারে, সেগুলো নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু অবশ্যই ওয়েল ডিজার্ভিং টিম স্পেন, এবং স্পেন জিতেছে, এবং সত্যি কথা বলতে কি স্পেনেই কিন্তু আর্জেন্টিনার মেসি তিনি বড় হয়েছেন, স্পেনকে কিন্তু অনেক উপরে নিয়েছেন এবং স্পেনও মেসিকে অনেক সহযোগিতা করেছেন, তো সব মিলিয়ে আসলে ঘরের ভিতরেই রয়েছে ব্যাপারটা। সিফাত দাদা জানো আজকে আমি রিদমেশ্বর শোনার জন্য তাড়াতাড়ি করে পড়া শেষ করে চলে আসলাম যাতে তার কথাগুলো শুনতে পারি, ও মা আইসা দেখি 4:24 এরপর তার একটা মেসেজ দিলাম সেটাও পড়লো না, শাসন করেন না, শাসন করার কিছু না, শাসন করতে গেলে ও আমার সাথে মারামারি করবে, কারণ একটা SMS এর জন্য তো মনে করেন সে থাকতে পারবে না পুরোপুরি, আর SMS সম্পূর্ণ সবগুলো পড়াটাও কিন্তু আমাদের মানে আড্ডার মধ্যে পড়ে না আর কি, আড্ডার ভিতরে যেটা মজার কথা সেটা হয়তো বা পড়া হতে পারে, তবে এই ক্ষেত্রে বন্ধুগুলোও আমাদের খুব ম্যাচিওর যে তারা আসলে ব্যাপারগুলো বুঝে। আচ্ছা সিরাজ ভাই কেমন আছেন, প্রতিদিনের মতো যুক্ত হয়ে গেলাম, আপনার জন্য একটা গল্প আছে যদি শুনতে চান তাহলে বলবো, রংপুর থেকে, নাম SMS সাহেব, SMS সাহেব যদি আপনার বলতে কোনো সমস্যা না হয় আপনি অবশ্যই জানাতে পারেন। ওমা গোমা, গলায় এখনো ব্যথা করতেছে। আচ্ছা, আর্জেন্টিনার বিদায় নেওয়ার খুশিতে চিৎকার করতে করতে গলাটা বসে গেছে লাকি খান। আচ্ছা ঠিক হয়ে যাবে, এটা ওয়ার্ল্ড কাপের উন্মাদনা শেষ হওয়ার পরও আরও মোটামুটি সপ্তাহখানেক থাকে বা দুই চার দিন থাকে, তারপর আবার সব কিছু নর্মাল হয়ে যায়। যুক্ত হয়ে গেলাম খুলনা থেকে সিয়াম। সিয়াম স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে, আরও অনেক বন্ধুরা আছেন তাদের কথাবার্তাগুলো পড়বো, তবে এই মুহূর্তে আমার মনে একটা গানে যাওয়া দরকার। যে গানটা শুনবো সেটা খুব পছন্দের একটা গান, জেনিফার লোপেজের গান লাভ ডোন্ট কস্ট এ থিং। সুপার একটা গান, একটা সময় প্রচুর শুনতাম। সো লাভ ডোন্ট কস্ট এ থিং বাই জেনিফার লোপেজ, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Tarka FM 90.4.
1: ঢাকা এফএম 90.4 এ চমৎকার একটি বিকালে সিফাত আপনার সঙ্গে আছি। অনেক কথাবার্তা নিয়ে ধাঁধা, তারপরে খেলার কথাবার্তা, মানে অনেক দুষ্টামি ফাইজলামি অনেক কিছু নিয়ে। যাই হোক, অবশ্যই লিখতে পারেন আমার বন্ধুরা 01841904904 এই নম্বরটিতে SMS অথবা হোয়াটসঅ্যাপ, যেটাই হোক না কেন, অথবা ফেসবুকে আপনি কিন্তু আমাদের যে পেজ আছে সেখানে একটা পোস্ট পেয়ে যাবেন ধাঁধার। সেই ধাঁধার পোস্টের নিচে আপনি কমেন্ট আকারে আপনার উত্তরটি দিতে পারেন। আজকের যে ধাঁধাটি সেটা হচ্ছে, মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ, বলতো জিনিসটার কি নাম? মানুষের পাঁচ আঙ্গুল থেকেও নেই প্রাণ, বলতো জিনিসটার কি নাম? সেটা আমাকে জানিয়ে দিন। অনেকে অবশ্য অনেক উত্তর পাঠিয়েছেন, তো এখনই তো উত্তরটা বলছি না, একেবারে শেষ ঘন্টা শুরুতে বলে দিব, কনফার্ম করে দিব উত্তরটা, তখনই বুঝে যাবেন কে কত আসলে সঠিক উত্তর দিয়েছেন। এটা হচ্ছে ব্যাপার। তৌহিদুল ইসলাম, আপনার কথাগুলো অবশ্যই সুন্দর, তবে সব কথা আর কি বা সব ধরনের উক্তি আসলে গ্রহণযোগ্য নয়, এটা একটা বিষয় আছে। তো বিষয়টা এমন না যে না কেউ ভালো লিখে মানে সবসময় সে ভালো লিখে, তার একটু একটু কথাবার্তা থাকতে পারে যেটার মানে আবার পাল্টা লজিকও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে সেটা মানে সবগুলোকে একসাথে ঢালাওভাবে ভালো বলা যাবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বন্ধু কি লিখেছেন, আমাদের অঙ্কুর কি লিখেছেন, আসসালামু আলাইকুম সুহবিকাল সিওয়াত ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সুহবিকাল। এবং তিনি লিখেছেন, আছি পুরো সময় জুড়ে ঢাকা এফএম এর সাথে ভাইয়া, আজকের ধাঁধার উত্তর হলো, তারপর তিনি উত্তর দিয়েছেন অঙ্কুর। ওকে, উত্তরটা রেখে দিলাম। তহিদুল ছবি পাঠিয়েছেন, তহিদুলের সুন্দর ছবি। আমার এই গ্রাফিতি কি, গ্রাফিতি চেহারা দেখে চিনতে হবে আমাকে উস্তাদ। এই যে চিনে ফেললাম, তো চিনে ফেলেছি আমাদের তহিদুলকে। আচ্ছা, আর এদিকে আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম সিওয়াত ভাই, শুভ বিকেল, আমি জুয়েল মালয়েশিয়া থেকে, আমাদের ইন্টারন্যাশনাল বন্ধু, সাথে আছি, থাকবো পুরোটা সময়, থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রাফিতি থেকে আরও একটা জিনিস যেটা সবসময় অবশ্যই আমাদের মনে পড়ে, এবং মাসটাই আসলে এমন, সেটা হচ্ছে জুলাই। এবং এই জুলাইয়ের কথা আসলে সবসময় আমাদের মনে থাকবে, এবং আমরা দেখেছি 2024-এর গণ আন্দোলন এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন ছিল, এবং তারপরে কিন্তু আপনি দেখবেন যে অনেক অনেক গ্রাফিতিও কিন্তু ছিল। তো গ্রাফিতি কথাটা থেকে আসার পরে হঠাৎ করে মনে হলো যে না, ফাইন, আমার মনে যেটা আছে যে সেই কথাটাও শেয়ার করি। এবং এটা কিন্তু আমাদের আসলে একটা শিক্ষা দেয় যে কখনোই কোনো অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না, ঠিক আছে, সেটাকে একেবারে বুক চিতিয়ে সেটার সাথে লড়াই করতে হবে। এই বুক চিতিয়ে লড়াই করার সাহসের কারণেই কিন্তু স্বৈর শাসনের পতন ঘটেছে, এবং আমরা এখনো কথা বলতে পারছি এখানে সবাই, এবং ভাব প্রকাশ করতে পারছি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা যারা আছেন। SMS এ চলে যাবো, আমার যে বন্ধুরা আমাকে SMS করেছেন সেখান থেকে কিছু SMS অবশ্যই পড়ার তো চেষ্টা করবই আমি, কারণ এত কষ্ট করে লিখছেন এতদিন পরে, অনেক বন্ধুরা আবার এতদিন পরে এসেছে, কারো কারো মন টন খারাপ ছিল, দল বাদ হয়ে গেছে ইত্যাদি সব মিলে, তো ওয়ার্ল্ড কাপের সময় এরকম আসলে হয়। কি অবস্থা ভাইয়া, আর্জেন্টিনা তো এতদিন দুর্বল টিমের সাথে খেলে খুব বাহাত দেখাইলো, কিন্তু ফাইনালে গিয়ে দেখে কি, আচ্ছা তাই আর সাথে পায় না, না এটা আসলে এটা হচ্ছে আপনার ভিতরের যে হিংসাত্মক একটা মনোভাব আছে সেটার কারণে আসলে আপনার এরকম মনে হচ্ছে, এবং এটা খুবই ভয়ঙ্কর। কারণটা হচ্ছে এটা তো মনে করেন যে চার বছর পর পর আসে, আমরা সবাই ফান করি, দুষ্টামি করি, আবার কাপও জিতি, এই গতবারই তো জিতলো আর্জেন্টিনা, কিন্তু এটা যদি অভ্যাসটা যদি নিয়মিত থেকে যায় তাহলে কিন্তু আসলে আমি জানি না, আপনি ছেলে না মেয়ে যেভাবেই হন না কেন আপনি কিন্তু বিপদে পড়বেন পরে, যে কী ব্যাপার আপনার সমস্যা। কারণ ফাইনাল খেলেছে আর্জেন্টিনা এবং স্পেন, এখানে কিন্তু অন্য দলের কথা বলার কোনো চান্সই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা খুবই আর কি দুর্বল লজিক, এটা যদি আমি অন্য দলের সাপোর্টারও হতাম তারপরও বলতাম যে কি বলে, এতদিন দুর্বল টিমের সাথে, কোনো টিম দুর্বল না, এটা কিন্তু একদম আপনি আসলে কি বলা যায় রেসিজম বলা যায় এটাকে, যে আপনি আর্জেন্টিনা শুধুমাত্র আপনার দলকেই শক্তিশালী মনে করছেন, বাকি কোনো দলই কোনো দল না, তাহলে তারা আসলে কিভাবে আসলো, সেটা হচ্ছে একটা ব্যাপার। সো মানে আপনি দুর্বলের উপরে, অথবা ধরেন যে কোনো মানুষকে দুর্বল চিন্তা করার মধ্যে আপনি মাহির, এই কারণে হয়তো এটা, কিন্তু এটা কিন্তু ভালো না, এটা এটা কিন্তু খুবই খারাপ। যাই হোক, সব দলের মধ্যেই সেই যোগ্যতা আছে, যেমন আর্জেন্টিনার মধ্যে আছে, তারা দেখিয়েছে, ব্রাজিলের মধ্যে ছিল, ব্রাজিল দেখিয়েছে, জার্মানির মধ্যে ছিল, স্পেনের মধ্যে ছিল, ফ্রান্স, ইটালি, সবার মধ্যেই ছিল, এবং তারা কিন্তু সেটা দেখিয়েছে। কিন্তু দুর্বল টিম বলতে পারবেন না কাউকে, কারণ 200-এর উপরে টিম তার মধ্যে থেকে সিলেক্ট হয়েছে এবার সবচেয়ে বেশি 48, তাহলে বাকিরা কেন আসলো না, বাকিরা কি ঘুমিয়েছিল, দ্যাট মিনস তারা তাদের যোগ্যতা প্রমাণ করে এসেছে। তো সেই হিসেবে নরওয়ের সঙ্গে ব্রাজিলের পতন, অথবা ব্রাজিলের হার, পর্তুগালের হার, এটাকে আপনি কি বলবেন, তারা কি খুব সবল টিম ছিল, তাহলে তো সবাই দুর্বল, তাই না? আর যদি আবার ইন এ সেন্স আপনি চিন্তা করতে চান, ফাইনালের আগ পর্যন্ত র্যাঙ্কিংয়ের এক নম্বরে আর্জেন্টিনা হচ্ছে চ্যাম্পিয়ন, তো চ্যাম্পিয়নের কাছে মানে পরের দুই থেকে নিয়ে 204 পর্যন্ত সবই তো দুর্বল হবে, এটাই তো স্বাভাবিক। এক রোল একের কাছে তো বাকি সবাই এরপরে না, এটা সিম্পল। এনিওয়ে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন জানেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। জানেন ভাইয়া, আমি একটা মানুষকে পছন্দ করি, উনি আমার খালাতো ভাই। আচ্ছা, আমি উনাকে পছন্দ করি শুনে উনি 4 বছর ধরে কথা বলেন না আমার সাথে। এগুলো শুনে আমার ফ্রেন্ডরা বলে আমি যেন উনাকে ভুলে যাই। ভাইয়া আপনি বলেন, যাকে 4 বছরে ভুলতে পারি নাই এখন কিভাবে উনাকে ভুলবো? আরফা ফ্রম সিলেট। আরফা, আমি জানি না আমার কথাটা আপনার কেমন লাগবে, তবে আপনার বন্ধুরা ভুল কিছু বলেন নাই, খুব সঠিক কথা বলেছেন। আপনার যেটা কাজ করছে সেটা হচ্ছে মোহ বা ঘোর, এই ঘোরটা বেশি দিন থাকবে না, বা এই ঘোরটা আপনাকে সবসময় শান্তি সুখ এনে দেবে না। কারণটা হচ্ছে আপনি একতরফা ভালোবাসছেন, এবং তিনি যদি সামহাও ধরেন আপনাকে পেলো বা আপনি তাকে পেলেনও, তিনি যদি সামনাসামনি কোনো দিন কোনো ঝগড়া হয়, তারপর উনি যখন বলবেন আমি তো তোমাকে চাই নাই, তুমি জোর করে আসছো, আপনার এটার কিন্তু কোনো আনসার নাই এটার ভিতরে। সো আপনার কষ্ট হলো, কষ্ট হবে না, এটা এখন আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করছে, এই মনকে আপনি মনের নিয়ন্ত্রণ আপনি নিতে পারেন। ওকে, সো সেই ক্ষেত্রে আসলে সবচেয়ে বেটার হবে, যেহেতু তিনি পছন্দ করছেন না, 4 বছর ধরে কথা বলছেন না, এটা আপনার আরো বহু আগে জিনিসটা ভুলে যাওয়া উচিত ছিল। 4 বছর পরেও, 4 বছর পরেও কেন আপনি আসলে সেটা পছন্দ করছেন বা ধরে রেখেছেন আমি জানি না, এটা একটা ভয়ঙ্কর ঘোর এবং সেটাতে আপনি বিপদগ্রস্ত হতে পারেন। সো আরফা, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে এটা আমার রিকোয়েস্ট থাকবে যে এমন কোনো কিছুর ভিতরে জড়িয়ে যাবেন না যেটার কাছে আপনার কোনো ভ্যালুই নেই, ঠিক আছে? সো সেটা আবেগের বসে আপনার হয়তো বা কিছুক্ষণ আপনার কল্পনার জগতে ভালো লাগবে, বাট এটা বাস্তবিক জীবনে ভালো লাগবে না, এবং আপনি যেই কষ্টটা পাবেন সেটা সহ্য করতে পারবেন না। আচ্ছা, আজ আমার মনটা খুব খারাপ, কারণ আমার প্রিয় মানুষটা খুব অসুস্থ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। রংপুর থেকে আইরিন, আইরিন অবশ্যই অনেক অনেক দোয়া রইল আপনার প্রিয় মানুষটির জন্য, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এবং আমরা একটা গানে চলে যাব, আর কে সেই জনপ্রিয় গান জারে যা, চমৎকারী গানই। তবে আপনি কিন্তু যাবেন না, আপনি কিন্তু সঙ্গে থাকবেন অবশ্যই, আপনারা শুনতে থাকবেন ঢাকা FM 90.4। আর কে জারে যা গানটি শুনতে থাকুন এবং সঙ্গে থাকুন।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

বহুদিন পরে এই যে নুসরাত ফারিয়ার যে এই গানটি লোকে বলে এটা একটা মানে একটা ফুয়াদ একটা ফিল পেয়েছিলাম, মানে ফুয়াদ ফুয়াদ আমরা আগে ফুয়াদের প্রচুর গান শুনতাম এবং ফুয়াদের অনেকগুলো হিট অ্যালবাম আমরা পেয়েছি আসলে, যার মধ্যে ডিস্কো বান্দর, তারপরে মীরার সঙ্গে অনেক অনেক অনেক অনেক কাজ আছে, আনিলা, সিমিন, উপল সবার সঙ্গে, এবং সবগুলো গানই মোটামুটি মুখস্থ ছিল আর কি। তো বহুদিন পরে যখন আবার দেখলাম নুসরাত ফারিয়ার সঙ্গে এই প্যাটার্নের মিউজিকের মানে একটু আইটেম টাইপের বা একটু ফার্স্ট মিউজিকের এটা কিন্তু জোস লেগেছে, এবং ফুয়াদ এই ক্ষেত্রে সবসময় আমার পছন্দের ফুয়াদ আল মুক্তাদির। ওকে, আমাদের একজন বন্ধু হোয়াটসঅ্যাপে লিখেছেন, কে জানি বলল আর্জেন্টিনা সবসময় তুলনামূলক দুর্বল টিমের সাথে খেলে এসেছে, তাকে বলে দাও এই টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত আর্জেন্টিনা এক নাম্বার টিম ছিল, তাদের উপর আর কোনো টিমই ছিল না। এত তো আমি সেটাই বলেছিলাম, কিন্তু তো সেই হিসেবে তো তাদের চেয়ে স্ট্রং টিম হওয়ার কথা না, সব টিমই তাদের কাছে দুর্বল, তাই না? তো লজিক্যালি আসলে যত কথাই বলবেন লজিক্যালি একটু পিছিয়েই থাকবেন, তবে খেলাকে অবশ্যই খেলার জায়গায় রাখতে হবে, এটা নিয়ে খুব বেশি পরিমাণ ব্যক্তিগত হওয়া যাবে না, এটা হচ্ছে বিষয়। তো যেটা হচ্ছে কথা, আমাদের সঙ্গে আরো যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বলছিলাম যে এসএমএস পড়বো এবং সবগুলো এসএমএস তো শেষ হয়নি, অবশ্যই শেষ হবেও না, তবে ধাঁধাটা একটু বলতে চাই আজকে, যে ধাঁধাটা সেটা হচ্ছে মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ, বলতো জিনিসটার কি নাম? মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ, বলতো জিনিসটার কি নাম? এটার উত্তরে আমাকে জানিয়ে দিন 01841904904 এই নম্বরটাতে, অথবা চাইলে ফেসবুকের ফ্যান পেজে কিন্তু কমেন্ট আকারে লিখতে পারেন, facebook.com/ilovedhakafm এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। ওকে, সাইয়েদ আছেন আমাদের সঙ্গে চিটং থেকে, ক্লাউডি মুড আফটারনুন ওয়েল উইশার ভাইয়া, আমাদের এখানে সকাল থেকে ওয়েদারটা ফ্লাকচুয়েট করছে, একবার বৃষ্টি একবার রোদ, আবার রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখানেও মোটামুটি এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো ওরকম বৃষ্টি হয় নাই আর কি একবার। আচ্ছা, তারপর হচ্ছে ইস কেন যে আর্জেন্টিনা জিতলো না, খুব কষ্ট লাগছে, চারিদিকে এমন একটা সাইলেন্ট প্লাস স্যাড স্যাড ব্যাপার, যদি ওরা ওয়ার্ল্ড কাপ জিততো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। হ্যাঁ, নিঃসন্দেহে অন্য যদি জিততো আরও সেলিব্রেশন হতো, এটাই খুব স্বাভাবিক, কিন্তু হেরে যাওয়াটাও তো খেলার একটা অংশ, তাই না? আর এই খেলাটা আমি তো প্রথম থেকে এসেই বললাম যে প্রথমত হচ্ছে আর্জেন্টিনা খেলাটা ভালো লাগে না, দ্বিতীয়ত আমার কাছে অবাক লেগেছে, এবং আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে না আর কি, এটা যাক এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ এটার কারণটা যদি আমি বলি, কারণগুলোর ভিতরে আর্জেন্টিনা জিতলো না, খুব কষ্ট লাগছে, চারিদিকে এমন একটা সাইলেন্ট প্লাস স্যাড স্যাড ব্যাপার, যদি ওরা ওয়ার্ল্ড কাপ জিততো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। হ্যাঁ, নিঃসন্দেহে অন্য যদি জিততো আরও সেলিব্রেশন হতো, এটাই খুব স্বাভাবিক, কিন্তু হেরে যাওয়াটাও তো খেলার একটা অংশ, তাই না? আর এই খেলাটা আমি তো প্রথম থেকে এসেই বললাম যে প্রথমত হচ্ছে আর্জেন্টিনা খেলাটা ভালো লাগে না, দ্বিতীয়ত আমার কাছে অবাক লেগেছে, এবং আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে না আর কি, এটা যাক এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ এটার কারণটা যদি আমি বলি, কারণগুলোর ভিতরে যেমন ধরেন আছে, যেমন প্রথমে আমি খটকা লেগেছে হচ্ছে এই জায়গার ভিতরে,

ম্যাচ ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ঐতিহাসিক ই ছিল, এবং খেলার পরে আর্জেন্টিনা জেতার পরে তারা কিন্তু মানে ব্যানার ট্যানার এগুলো ব্যবহার করেছিল একটা ফকল্যান্ড বা এই টাইপের দ্বীপপুঞ্জ নিয়ে। তো এগুলা কিন্তু খুব পলিটিক্যালি চেঞ্জ আসে অনেক কিছুর মধ্যে। আর তার মধ্যে আমার আসলে যে যে প্রশ্নগুলা ছিল সেই প্রশ্নগুলো, যেমন আমি যেমন মেসির পরিবারকে আমি মোটামুটি সবসময় মাঠে দেখি, এটা অবশ্যই ম্যাচে হেরে গেছি এই জন্য বিষয়টা এরকম না, মানে আমি অ্যাজ এ আপনার সিফাত ভাই হিসেবে বলছি, কোনো সমর্থক হিসেবে বলছি না। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে প্রথম থেকে মেসির পরিবারকে সবসময় মোটামুটি পাওয়া গেছে, অধিকাংশ ম্যাচে পাওয়া গেছে, কিন্তু ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আমি তো দেখি নাই। আমি জানি না, হয়তো আমার চোখ মানে মিস করতে পারে, কিন্তু খেলার কোনো মিনিট আমি মিস করিনি। তো তারপরেও আমার কোনো বন্ধু যদি দেখে থাকেন অবশ্যই বলবেন। তারপর আরেকটা ছিল হচ্ছে সিমিওনে, যে সেকেন্ডে নামে সিমিওনের বাবা, তিনি আর তার নামও সিমিওনে, হয়তো সিনিয়র সিমিওনে, এনিওয়ে ওই সিমিওনেকে কিন্তু প্রতিদিন প্রতিটা মানে আর্জেন্টিনার প্রতিটা ম্যাচে তাকে দেখা গেছে ভিআইপি গ্যালারি থেকে, যে তিনি উদযাপন করছেন, টেনশন করছেন, কিন্তু আনফর্চুনেটলি লাস্ট ফাইনালে তাকে একবারও দেখলাম না, মানে নাই। ইভেন তো আমরা মাঝখানে বেশ কিছু মানে আর্জেন্টাইন স্টারদেরও পেয়েছি, ভেরন, বাতিস্তুতা, তাদেরকেও আমি পেয়েছি, ফাইনালে নাই, মানে দেখাই নাই, নাই ইনফ্যাক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আরও বেশ কিছু প্রশ্ন আছে, সেটা হয়তো বা আরও ইয়ে করো, যেমন ধরেন লাউতারো মার্টিনেজ, মানে তার এক মিনিটের জন্য দেখানো হলো না, মানে সাইড বেঞ্চেও নাই, মানে কই সে? সো খেলার পরে আমি অবশ্যই অভিনন্দন জানাই স্পেনকে, স্পেন ডিজার্ভ করে, তারা পুরো টুর্নামেন্ট প্রথম থেকে যেভাবে খেলেছে, কিন্তু আর্জেন্টিনার এইভাবে আসলে খেলাটা আমি দেখি নাই কখনো। আমি যদি এই জায়গায় যদি ব্রাজিল থাকতো, ব্রাজিল যদি সেমভাবেই হতো, আমি সেম কথাটাই বলতাম যে ব্রাজিলকে আমি কখনো এইভাবে দেখিনি। খেলে হারতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বল দিয়ে দেয়া, এটা আমার কাছে একটু খটকা লেগেছে ব্যক্তিগতভাবে। আমি জানি না, হয়তো আমার কোনো বিজ্ঞ বন্ধু সেটা ক্লিয়ার করে দিবেন, এবং খেলার এই অবশ্যই আমাদের এই আলোচনা খেলার ফল মানে চেঞ্জ করা বা এটা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু অবশ্যই সেই ব্যর্থ চেষ্টার জন্য না, সেটা হচ্ছে শুধুমাত্র আলোচনার জন্য, যে আপনারা কেউ দেখেছিলেন কিনা, দেখলে অবশ্যই জানাবেন যে আমি আপনি মিস করেছেন, আমরা দেখেছি, এবং দেখলে এটা কখন দেখেছেন সেটাও একটু জানালে আমার জন্য ভালো হয়, তাহলে আমার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়ে, আরও যারা যারা আছেন আমাদের সঙ্গে ঢাকা এফএম 90.4 এ, সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং ধাঁধাটা তো বলেই দিলাম, এবার আমার মনে হয় যে একটু এসএমএস পড়া উচিত আমার বন্ধুদের যারা লিখেছেন। কেমন আছো ভাইয়া? আমি জানবি জয়েন হয়ে গেলাম, সিলেট থেকে থাকবো শেষ পর্যন্ত। ভাইয়া আজকের ধাঁধা আর ধাঁধার আনসার হবে, আচ্ছা তারপর আনসার দিয়েছেন জানবি, ওকে। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম প্রিয় সিফাত ভাইয়ু, তুমি ভাবি আন্টি কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, কংগ্রেচুলেশন চ্যাম্পিয়ন টিম স্পেন। ভাইয়া জানো এএফএ ভার্সেস ইএসপি স্পেন ম্যাচে রেফারি ছিল উনি, এএফএ যত ম্যাচে রেফারি ছিলেন সেগুলোর একটা তো এএফএ উইন হতে পারে নাই। আচ্ছা আচ্ছা, ম্যারিড হলে কি বিডি জয়েন কেন? আমি আসলে জানি না এই ব্যাপারে, এটা আপনার সেখানে আসলে কথা বলতে হবে। মেঘমালা ফ্রম নিজের হাউস অ্যান্ড নিজের মোবাইল, ও ওয়াও সুপার, এটা অসাধারণ ছিল, ভেরি গুড। আর এখানে আরও আছে রানী, আমাদের রানী কি লিখেছেন, আমার সব নামেই ভালো লাগে ভাইয়া, আমার ডাক নাম ব্যতীত রিয়েল নামটাও এক একজন এক এক রকম করে ডাকে, আমার ভালোই লাগে শুনতে এতগুলো নাম, ব্যাপারটা খুব মিষ্টি মিষ্টি লাগে, তাহলে তো ভালোই সুপার, তাহলে এনজয় করতে থাকেন। আর আমরা আরেকটা গানে চলে যাই, গানটা এনজয় করবো, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মানে নুসরত ফতে আলী খানের আন্দাজে গরম, আন্দাজে গরম গানটি, যদিও এই ভার্সনটা হচ্ছে হাবির ভয়েসে এবং এআইয়ের একটা সহযোগিতাও আছে, সো আন্দাজে গরমের এই হাই পিচ ভার্সনটা আমরা একটু শুনে ফেলি, যদিও নুসরত ফতে আলী খানের ম্যাক্সি সব কাওয়ালি হাই পিচের, এটা একটু ডিফারেন্ট লেগেছে। এনিওয়ে শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

খোলা জানালা বাই তাহসিন, অনেক রিকোয়েস্ট থাকে গানটির এবং আমরা কিন্তু শুনে ফেললাম। এবং আমি আমার বন্ধুদেরকে বলি যে আপনাদের রিকোয়েস্ট নিয়ে কিন্তু আমাদের প্লেলিস্ট, তো আপনাদের অবশ্যই ভালো লাগার কথা। এবং এই মুহূর্তে বলতে চাই, সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা এফএম 90.4 এ ঢাকা মেট্রো 9040 আড্ডা নিয়ে। দীর্ঘ পুরা এক দেড় মাস বিশ্বকাপের ছুটির পর, ছুটি না আসলে বিশ্বকাপ নিয়েই আমরা মেতেছিলাম এবং তারপরে শেষ হলো 20 তারিখে ওয়ার্ল্ড কাপ, এবং তারপরে কিন্তু আমাদের আবার দৈনন্দিন জীবন শুরু, মানে শুরু মানে হচ্ছে দৈনন্দিন টপিক নিয়ে কথা বলা শুরু আর কি। তো যাই হোক, এদিকে যারা যারা আছেন আমার সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে আরেকটা নিউজ পেলাম, সেটা হচ্ছে যে এই মানে ফ্রান্সের কোচ হিসেবে কিন্তু চুক্তি করতে যাচ্ছেন হয়তো বা জিদান, জিনেদিন জিদান, সেই জনপ্রিয় আমাদের, আমার খুব পছন্দের একজন প্লেয়ার জিনেদিন জিদান, এবং তিনি খুবই ভালো একজন কোচও ইনফ্যাক্ট, তার প্রমাণ তিনি অনেকবার দিয়েছেন এবং প্লেয়ার হিসেবে তো সুপার ছিল। তো এবার দেখা যাক, ফ্রান্স তো ইউজুয়ালি ভালো খেলে, পাওয়ার ফুটবল খেলে, এবং হয়তোবা জিদানের মাধ্যমে আরও একটু নতুনভাবে তারা আসলে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করবে। শুভকামনা ফ্রান্সের জন্য। আর এদিকে যারা যারা আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, না ফেসবুক না, হোয়াটসঅ্যাপে যাই আগে একটু, এখানে আছেন আমাদের অবসান, কি লিখেছে, আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, কেমন আছেন? অবসান বলছি, গাজীপুর থেকে উত্তরে যাচ্ছি, কাজ শেষ জয়েন হয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ অবসান। এই যে কাজের পরেও যে সাথে সাথে আমার কথা মনে পড়ে আপনার, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আমার অনেক বন্ধু তো মনেই পড়ে না, বারবার বলে সারা জীবন থাকবো, বাকি সময় থাকবো, ইত্যাদি থাকবো, তারপর সেকেন্ডের মধ্যে ভুলে যায়। আচ্ছা ভাইয়া, আপনার শো শুনছি কিন্তু মেসেজ না করলে কিভাবে বুঝবেন যে মেসেজ করলাম? ও আচ্ছা, থ্যাংক ইউ। এই যে কত সুন্দর ব্রিলিয়ান্ট বন্ধু আমার, আজকে এক এক আকাশটা অনেক সুন্দর। ইয়েস, আকাশটা আসলে আমার কাছে গত কয়েকদিন ধরে, আকাশটা সবসময় সুন্দর লাগে, গত কয়েকদিন আর একটু অন্যরকম সুন্দর ছিল বৃষ্টির কারণে। আর আপনার যেহেতু ভালো লাগছে এবং আমি দেখছি অনিয়ার থেকে, এবং আমার কাছেও খুব ভালো লাগছে আকাশটা, রোদ বেশি না থাকলে এমনিও ভালো লাগে, তবে রোদ পূর্ণও কিন্তু আকাশ ভালো লাগে, কখন সেটা, শীতের সময়। যাই হোক, আরিফ আহমেদ আছেন আমাদের সঙ্গে, ভাইয়া কল্পনাতে রাখি তোমাকে, গানটির পূর্বে যে গানটি প্লে করেছিলেন ওই গানটা কি লিখে সার্চ করলে ইউটিউবে পাওয়া যাবে? এখন তো এটা আমার নিজে মনে করে তারপরে দেখতে হবে যে কোন গানটা আসলে প্লে হয়েছিল, কারণ সেটাও তো আরও বেশ মোটামুটি কিছুক্ষণ আগেই প্লে হয়েছিল। সেটা হচ্ছে আপনার আন্দাজে কারম, আপনি বললেই হতো যে ভাই আপনি যে গানটা নিয়ে বললেন নুসরাত ফাতেহ খানের, সেটা হচ্ছে আন্দাজে কারম, আন্দাজে কারামের, এটা হচ্ছে হাবির যে ভার্সনটা, হাবির সেই ভার্সনটা, এবং হাবির ভার্সনটা HAVI, উনি হচ্ছেন হাবি, সম্ভবত পাকিস্তানি কোনো সিঙ্গার আর কি, সিঙ্গার বা উনি আসলে বিভিন্ন কনসার্ট বা এগুলোতে গায় এবং তার একটা আলাদা স্টাইল আছে। কিন্তু আপনাকে যেই ভার্সনটা আমি আসলে শুনিয়েছি সেটা শুধুমাত্র হাবি এটার সাথে রিলেটেড না, এটা হাবির সাথে AIও রিলেটেড এবং AIর সহযোগিতায় আর কি বিশেষ করে করেছেন। আদারওয়াইজ এই পর্যন্ত ভয়েস নিয়ে টান দিয়ে আবার ওই পর্যন্ত মিউজিককে ওইভাবে ধরে রাখা, এটা রিয়েলি টাফ, এটা আমার মনে খুব রেয়ারলি কোনো সিঙ্গার পারে, এটা করাটা এত সহজ না। এবং এটা হয়তো বা নুসরাত ফাতেহ আলী খান, রাহাত ফাতেহ আলী খান, তারা হয়তো বা কিছুটা আশেপাশে দিয়ে যেতে পারে, ঠিক আছে। রাহাত ফাতেহ আলী খান, নুসরাত ফাতেহ খান তো ডেফিনেটলি, কারণ ওনার গান, আর পরবর্তীতে আর কি যেটা আর কি একটু মডিফাই করে করা হয়েছে সেটা একটু ভয়ঙ্কর লেভেলের হয়েছে আর কি, আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদেরকে নিয়ে শোনা। শাহাদ সরকার বাবু আছেন, বহুদিন পরে দেখলাম শাহাদ সরকার বাবুকে। আচ্ছা, তিনি একটা উত্তর দিয়েছেন। অহনা ইসলাম আছেন, শুভ বিকাল ভাইয়া, কেমন আছেন? শুভ বিকাল অহনা, আলহামদুলিল্লাহ ভালো আছি। লামিয়া জান্নাত আছেন, লিখেছেন আমি যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আপনার শো শুনবো পুরো সময়, আজকের ধাঁধার উত্তর হলো, তারপরে বলছেন এটা মনে আংশিক মনে হচ্ছে উত্তরটা। যাই হোক, আরও আছেন আমাদের সঙ্গে যারা SMS, আচ্ছা SMS না, হোয়াটসঅ্যাপে আরেকজন বন্ধু আছেন, লিখেছে শুভ বিকাল, তুমি আসবে বলে জুড়ে গেলাম, আমিও রায়হান যুক্ত হয়ে গেলাম, আমাদের রায়হান সৈয়দপুর থেকে, রায়হান স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে, কেমন আছেন আপনি? আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আমার কাছে সামারা নামটা আমার কাছে ভালো লাগে না, তোমার কাছে কেমন লাগে? সিলেট থেকে সামারা আছি, থাকবো পুরো সময়। আপনার নামটা অনেক সুন্দর, কেন ভালো লাগে না এটা বলেন তো, ভালো না লাগার কারণটা কি? একটা অন্যরকম একটা ব্যাপার আছে সামারা, এখন কেউ যদি অয় সামারা এম বল ডাকে ডাকলে তো খারাপ লাগবে আপনার। এনিওয়ে, এটা ডিপেন্ড করে আসলে আপনি কার ডাকটাকে কত সুন্দরভাবে নিচ্ছেন, সেটা একটা ব্যাপার, ঠিক আছে। সো আমরা, আমাকে যে আমার এই যে আপনি, তারপর অন্যান্য বন্ধুরা যান, আমার তো ভালো লাগে কারণ আপনারা অনেক সুন্দর করে ডাকেন। আপনি যদি বলে সিফাইতা এরকম করে যদি ডাকতে থাকে সবসময়, তো সবসময় তো ভালো লাগবে না এটা। তো সামারা নামটা, নামের মধ্যে আমি কোনো ভুল দেখছি না এবং নামটা অনেক সুন্দর। যাই হোক, তারপর আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা মিনহাজ, তোমার মতো বুকা এই দুনিয়ায় কজন আছে? আচ্ছা, তুমি যে ধাঁধাগুলো দাও এগুলোর আনসার তো সবাই ইউটিউব থেকে দেয়। লাকি খান শুনেন, আপনি নকল করে পাশ করলে, লাকি খান লিখেছেন এটা, আপনি নকল করে পাশ করলে দুনিয়ার চোখে আপনি অনেক বেশি পরিমাণ মানে বাহবা পেতে পারেন হয়তো আপনার রেজাল্টের জন্য, কিন্তু আপনি কি নিজেকে নিজেকে কখনো মাফ করতে পারবেন? আপনার নিজের ব্রেন কি এটার জন্য বেড়ে যাবে? পারবে না তো। তো বোকা কে? বোকা কি টিচার যারা প্রশ্ন করেন তারা, নাকি যারা নকল করে পাশ করেন তারা, বলেন।
টিচার তো একটা প্রশ্ন করে বা ধরেন আমরা একটা আমি হোস্ট হিসেবে আমি একটা প্রশ্ন করেছি, একটা ধাঁধা দিয়েছি, আমি তো ধাঁধা দিয়ে আমি ওকে আমি লাস্টে যে হয়তো বা উত্তরটা বলবো, তাই না? কিন্তু আপনি যে এই যে ধরেন একটা দুই নম্বরই পথের সহযোগিতা নিলেন, এটাতে কি হলো? এটা তো আপনার ব্রেইনের বহিঃপ্রকাশ হলো না, এটা তো আপনি আরেকটা মানে কম্পিউটারের মাধ্যমে আপনি ওইটা করে আর কি কম্পিউটারের মাধ্যমে আপনি সাময়িকভাবে হয়তো বা একটু বাহবা পেতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য তো কানা হয়ে গেলেন, তাই না? তো হিসাবে আসলে আমি ওইভাবে চিন্তা করি, তো ওই ক্ষেত্রে আমার নিজেকে বোকা মনে হয় না। এনিওয়ে আরও গান আছে, তবে গানের আগে দু একটা এসএমএস তো পড়তে হয় আমার বন্ধুদের। হায় কেমন আছো, শুভ বিকেল, হৃদয় বাসা রংপুর, ওকে হৃদয় স্বাগত জানাচ্ছি। সালিহুল লিখেছেন আজকে ধাঁধার আনসার, ওকে উত্তর দিয়েছেন আজ সেই দিন গত বছর আজকের এই দিনে উত্তরার একটি বিমান দুর্ঘটনায় ঝরে যায় এত এত তাজা প্রাণ আমাদের সেই বাচ্চাগুলোর কথা। আমি আসলে যতবার এই কথাগুলো মনে করি আমার আসলে নিঃশ্বাস নিতে অনেক বেশি পরিমাণ প্রবলেম হয়ে যায়, কারণ মানে আচ্ছা এটা বলার মতো আসলে না, আমার ভাষা নাই আসলে। সালিহুর অবশ্যই তাদের জন্য অনেক অনেক দোয়া, তাদের রুহের মাগফেরাত কামনা করি। এবং আমরা একটা গানে চলে যাব, যে গানটা শুনবো সেটা হচ্ছে আনু মল্লিকের লিফ তেরি বান্ধ। হ্যাঁ, আগের গানটা যদিও আগের, পরবর্তীতে আবার নতুন করে আনু মল্লিকই রিমেক করেছে, আগের গানটাও আনু মল্লিকই করেছিলেন, একটু মজা আছে গানটার মধ্যে। আনু মল্লিকের আমার কাছে মনে হয় ওনার ভয়েসে এই গানটাই শুধুমাত্র ভালো লাগে, তাছাড়া উনি মিউজিক কম্পোজার হিসেবে ফাইন, বাট অ্যাজ এ সিঙ্গার হিসেবে তো আসলে ওইভাবে আমি মার্ক করবো না। এনিওয়ে গানটা শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: যাব পাহাড়ে আহারে আহারে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: স্যার আসবো?
7: আসুন।
6: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
7: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
6: জি স্যার।
7: সেটা কেন হলো না?
6: না স্যার, মানে স্যার,
7: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
6: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
7: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
6: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
7: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: আচ্ছা, প্রায় হয় কিন্তু ইয়ারফোন নাই, প্রিয় সময়টা উপভোগ করা যাচ্ছে না। এখন যারা শুনছেন আর কি, এই মুহূর্তে যারা শুনছেন আমাকে, এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কিন্তু ঢাকা এফএম 90.4 এর অ্যাপটা নামিয়ে ফেলতে পারেন আপনি। তাহলে অন্তত মানে ইয়ারফোনের আশায় সুন্দর সময় মিস করবেন না। সুন্দর একটা আইডিয়া দিলাম আপনাকে, আপনি আমাকে আপনার যে কোনো আইডিয়া শেয়ার করতে পারেন 01841904904 এই নম্বরে। SMS আর হোয়াটসঅ্যাপ যেটাই করেন না কেন, আমি পেয়ে যাবো অবশ্যই। আর অবশ্যই আপনি এখন শুনতে থাকবেন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

নতুন এবং শেষ ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত, আপনার সঙ্গেই আছি ঢাকা এফএম 90.4 আপনি শুনছেন। এবং যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে আমার বন্ধুরা অনেক অনেক ধরনের মানে উত্তর দিয়েছেন আজকের ধাঁধার, তো আমার ধাঁধার সঠিক উত্তরটা জানানোর সময় চলে আসছে। তো আজকের যে ধাঁধাটা ছিল সেটা হচ্ছে মানুষের পাঁচ আঙ্গুল থেকেও নেই প্রাণ, বলতো জিনিসটার কি নাম। তো আজকে আমার ম্যাক্সিমাম বন্ধুই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, জিনিসটা হবে হাত মোজা। অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা বলেছেন হ্যান্ড গ্লোভস বা হাত মোজা। আসলে হাত মোজার ভিতরে পাঁচটা আঙুল থাকে, কিন্তু এগুলোর ভিতরে কোনো প্রাণ থাকে না। এবং এই জিনিসটা আসলে হাত মোজা বলেন বা আমার যে বন্ধুরা কেউ কেউ বলেছেন আমার মোজা, মোজা তো পায়েরও হয়, তো হাত মোজা বললে বেটার, ঠিক আছে, যদিও পায়ে পাঁচ আঙুলই থাকে। এনিওয়ে সেটাও বলা যেতে পারে। তো আজকে মোটামুটি আমার ম্যাক্সিমাম বন্ধুই কিন্তু পেরেছে, অভিনন্দন আমার সকল বন্ধুকে। এবং যারা চেষ্টা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আগামীবার সহজ ধাঁধা পারবেন আরও, দেখা যাক কি হয়। আর এদিকে আমাদের সঙ্গে আছেন হচ্ছে কোন বন্ধু, আমাদের অবসান কি লিখেছেন, আপনি আর মুকুল ভাই আমার খুব পছন্দের মানুষ, থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু, ভালো লাগে আপনাদের, ইচ্ছা আছে আপনাদের সাথে দেখা করব, আপনাদের শোর কথা আমার সবসময় মনে থাকে, ফ্রি হলে আর দেরি করি না, থ্যাংক ইউ। অবশ্যই আপনাকে স্বাগত জানাবো এবং অগ্রিম সাধুবাদ জানাচ্ছি বা অগ্রিম ওয়েলকাম বলছি। আপনি যে কোনো সময় না মানে আর কি, এই যে যখন আড্ডা হয় তখন আপনি চলে আসতে পারেন, যদি এদিকে আপনার সময় হয় আসার, তো দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আরও আছেন ভাইয়া, আমাকে আপনি না তুই বলবেন, আচ্ছা না এটার কথা আমরা আগেও বলেছি যে সেটা হচ্ছে যে আমার অনেক জুনিয়র বন্ধুকে আমি আপনি করে বলি, এটা বিষয়টা এমন না যে না পর চিন্তা করে বলি, এটা আপন চিন্তা করে বলি, আপন চিন্তা করে আপনি হয় না, তো এটা হচ্ছে আমাদের বন্ধুদের প্রতি রেসপেক্ট, তাছাড়া আর কোনো কিছুই না। তো সেক্ষেত্রে তুমি তুই সেগুলো আপাতত আসলে অনিয়ারে তো সম্ভব না। তিনি লিখেছেন যে এই বা এসএসসি দিলাম আমি, আমার ফোন দিয়ে আপনাকে মেসেজ দিই আর আম্মুর ফোনে শুনি, তখন খুব ভালো লাগে যখন আপনি আমার মেসেজ পড়েন। এই যে আপনার মন আরও ভালো করে দিলাম, কারণ আপনার মেসেজ আমি পড়েছি, আমি জানি না আপনি এই মুহূর্তে শুনছেন কিনা, তবে শুনে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাকে আরও এই জন্য ধন্যবাদ যে পরীক্ষার পরপরই আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং কথাগুলো শেয়ার করছেন, শেয়ার করলে কিন্তু মন ভালো থাকে, এটা তো মানেন তাই না, তো শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, না বেশি বেশি করে শেয়ার করার মানে আবার এই না যে একই কথা বারবার শেয়ার করবেন। আচ্ছা লিখেছেন আমাদের বন্ধু শুভ বিকেল, এটা হচ্ছে হৃদয় রংপুর থেকে হৃদয়, আচ্ছা শারমিন আক্তার মুবারিকা লিখেছেন কি, সিরাজ ভাই ঘুম থেকে উঠে যুক্ত হয়েছি ভাইয়া, তোমার কথা গানটা অনেক সুন্দর হয়েছে, নাইস শুভ বিকেল, থ্যাংক ইউ ভেরি মাচ মুবারিকা। সেটা আরও মোটামুটি 14 বছর আগের গান, এবং এই যে এই দুদিন আগেই এটার আসলে 14 বছর কমপ্লিট হলো, এটা সম্ভবত 18 জুলাই বা 19 জুলাই আমার অ্যালবামটা রিলিজ হয়েছিল, 17 থেকে 19 জুলাই আমার এক্স্যাক্ট খেয়াল নেই কারণ সময়টা অনেক বেশি, এর মাঝখানে আমি অনেক গান করে ফেলেছি। হালিমা রংপুর থেকে ভাইয়া আজ বৃষ্টি হয়নি, রোদে সুন্দর বাতাস বইছে ভাইয়া, থ্যাঙ্কস আমার এসএমএস পড়ার জন্য, মোস্ট ওয়েলকাম হালিমা, যাক এবং আপনাকেও ধন্যবাদ যে ওই জায়গার ওয়েদারটা জানিয়ে দেওয়ার জন্য। আচ্ছা নুসাইবা আমাদের সঙ্গে আছে ভাইয়া, আনসার হ্যান্ড গ্লোভস হবে এবং রাইট আনসার, কংগ্রেচুলেশন নুসাইবা। লিখেছেন ভাইয়া খেলার মধ্যে হার জিত থাকতে এটার জন্য সেন্সলেস হয়ে যেতে দেখলাম, তাদের জন্য কিছু বলেন। দেখেন এটা হচ্ছে মানে অতিরিক্ত আর কি ডাইহার্ড ফ্যান, তো হয়তো বা আবেগটা ধরে রাখতে পারে না, এটা বিভিন্ন দলের হয়ে থাকে, তবে আসলে অত সিরিয়াস হওয়ার আসলে কোনো কিছু নাই, ঠিক আছে, যে আপনার জীবন চলে যাবে, সেন্সলেস হয়ে যাবেন, রাস্তাঘাটে পাগলামি করবেন, এইটা আসলে আপনি নিজে একটু চিন্তা করবেন। আসলে এই যে এটা আমি কতবার বলবো এই জিনিসটা নিয়ে, বলবে যে বেশি জ্ঞান দিচ্ছি, বেশি জ্ঞান দিচ্ছে না, আসলে অবশ্যই খেলাটাকে এনজয় করবেন, খেলা তো আমাদের জন্যই তাই না, এনজয় করবেন, তো ওইটার জন্য একেবারে জীবন যৌবন দিয়ে দিতে হবে, আবেগের কারণে আমি সেন্সলেস হয়ে যাবো, এই জিনিসটা আমার কাছে যৌক্তিক মনে হয় না অ্যাটলিস্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাপোর্ট করবেন, সামনে আবারও আসবে, যদি বেঁচে থাকে আবারও এগুলো নিয়ে অনেক মজা হবে, ফান হবে, কথাবার্তা হবে, তখন কোন যেই দল সামনে এগিয়ে যাবে তাদের নিয়ে অনেক মজা হবে, তো সব মিলিয়ে আসলে এগুলো চলবে, কিন্তু এটা খুব সিরিয়াস হয়ে জীবন দিয়ে দেয়া, তারপরে মানে সেন্সলেস মানে কতটা আবেগ দিয়ে চিন্তা করে, চিন্তা করেন সেন্সলেস হয়ে যায়, যাক আমি ওই সেই আবেগকে সম্মান করি, তবে সেটা যেন অন্ধ আবেগ না হয় বন্ধু, সেটা যেন আপনার জন্য ক্ষতিকারক না হয়, সেটা হচ্ছে আমার কথা আর কি। ভাইয়া গো কি ভাইয়া প্লিজ খোলা জানালা গানটা প্লিজ প্লিজ বাজিয়ে দাও, নোভা নোভা খোলা জানালা প্লে হয়ে গেছে প্রথম ঘন্টাতেই, প্রথম ঘন্টা আর সেকেন্ড ঘন্টায়। শুভ বিকাল সিওদ ভাইয়া, কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, আমাকে ভুলে গেছো, আমি নীলা যুক্ত হলাম রংপুর থেকে, প্রথম থেকে আছি, থাকবো শেষ পর্যন্ত, না নীলা আপনাকে ভুলি নাই, মনে আছে, আরে আমাদের দলের জার্সি তো আপনার কালারের নীলা রঙের। আচ্ছা ভাইয়া আমি এখানে কি ভুল বছর লিখেছি, আসলে তো প্রায় 7 ইয়ার্স ধরে পছন্দ করি, আমি ভুলে যেতে চাইলে যে আমার মন এখানেই আটকে যায়, আরফা ফ্রম সিলেট। আরফা আপনার জীবনের সবচেয়ে বড় সফলতাটা সেদিন আসবে যেদিন আপনি এটা থেকে বেরোতে পারবেন, আর যদি বেরোতে না পারেন তাহলে আপনি মোটামুটি ধরে রাখেন যে আপনি সব জায়গার ভিতরেই এটা নিয়ে অনেক বিপদে পড়তে যাচ্ছেন,
ঠিক আছে, কারণটা হচ্ছে একতরফা ভালোবাসা এটা ম্যাক্সিমাম সময় খুব ভয়ঙ্কর লেভেলেরই হয়। আর আপনি যদি আপনার মনকে একেবারেই ওদিকে যদি ডাউন করে রাখেন, আর পরবর্তীতে আপনার মনের মানুষ যিনি আসবেন বা আপনার বাবা মা নিশ্চয়ই এটার জন্য বসে থাকবেন না, তো যখন আসবেন তিনি তার অধিকার তার হক আপনি নষ্ট করবেন আসলে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় আরফা আরও বেশি পরিমাণ গভীরে যাওয়ার আগেই সেখান থেকে উঠে আসা, কারণ আপনি অনেক সুন্দর, আপনি অনেক ব্রিলিয়েন্ট একজন মানুষ। সেই ক্ষেত্রে এমন কোনো মানুষের পেছনে ঘোরা উচিত না যে মানুষটার কাছে আপনার অ্যাটলিস্ট এই ভালোবাসা রিলেটেড ভ্যালুটা নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার মনে হয় অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, বাকি এটা হচ্ছে পুরোপুরি আপনার ব্যাপার। এখন আপনি বলতে পারেন ভাই আমি কীভাবে এখান থেকে বের হবো, বের হওয়ার জন্য শুধু নিজের একটা মানে স্বচ্ছ সঠিক ইচ্ছা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি ইচ্ছা করেন যেন ফাইন আমি এটা নিয়ে কেন ভাববো, মানে আপনি এটা চিন্তা করেন না, আপনি আপনি কেন ভাববেন এটা চিন্তা করেন, তাহলে কেন না ভাবার উত্তরটা পেয়ে যাবেন। কেন ভাববেন যে মানুষটা আপনাকে মানে প্রথমেই না করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে, না তিনি আসলে এই ধরনের কোনো কিছু করেন এবং তিনি আপনার সঙ্গে কথা বলেন না, ঠিক মূল জিনিসটা নিয়ে আপনি তাকে আবার মনে করছেন। সো এই জায়গার ভিতরে আপনার নিজের মানে কি বলে চরিত্রটা অথবা নিজের যেই রোলটা আপনার প্লে করতে হবে সেটা একেবারেই আপনার নিজেকেই হিরো হয়ে যেতে হবে, মনকে বানাতে হবে ভিলেন এবং মনকে বলতে হবে যে ভাবার কারণ থাকতে হবে। তো এটা এমন হইতো যে তার সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এখন শুনছে না, আমি সেটাকে কভার আপ করার চেষ্টা করছি, তার সঙ্গে কথা বলেন না, ঠিক মূল জিনিসটা নিয়ে আপনি তাকে আবার মনে করছেন। সো এই জায়গার ভিতরে আপনার নিজের মানে কি বলে চরিত্রটা অথবা নিজের যেই রোলটা আপনার প্লে করতে হবে সেটা একেবারেই আপনার নিজেকেই হিরো হয়ে যেতে হবে, মনকে বানাতে হবে ভিলেন এবং মনকে বলতে হবে যে ভাবার কারণ থাকতে হবে। তো এটা এমন হইতো যে তার সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এখন শুনছে না, আমি সেটাকে কভার আপ করার চেষ্টা করছি বা রিকভার করার চেষ্টা করছি, তাহলে একটা

আচ্ছা আমি সেগুলোকে নষ্ট করব, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা ঘরে থাকি আমার বাকি জীবন বাতিল, আমি সানিম। সানিম ঘরে থেকে বাতিল হয় না তো, বাকি জীবন বাতিল হবে কেন? আচ্ছা একটা ওয়ে তো পেয়েছি সানিম, আমি আপনার নাম্বারটা অবশ্যই সে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া ঢাকা কি হয়ে 20 তারিখ আমাদের এসএসসি পরীক্ষা ফলাফল দেওয়ার কথা ছিল, ভাইয়া ঢাকা কি হয়, কি হয় তো জানি না, 20 তারিখেরটা মানে পোস্টপোন হয়েছে, আমি গতদিন আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম। আচ্ছা রংপুর থেকে, আচ্ছা ভাইয়া বলেন তো আমার নাম কি? আপনার নাম হচ্ছে রংপুর আপাতত আমার কাছে, কারণ রংপুর থেকে যেহেতু আর বাকি কিছু বলেন নাই, আপনাকে চেনার একমাত্র বই হচ্ছে রংপুর, সো সেই ক্ষেত্রে আপনার নাম আমার কাছে রংপুর। আচ্ছা ভাইয়া আমার অনেক খারাপ লাগছে, আর্জেন্টিনা হারছে বাট পারেনি এরকম হবে অজিহা, অজিহা হারা জিতা এটা তো আসলে ফ্যাক্ট না, এটা তো হারতেই পারে, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে এটা আর্জেন্টিনার খেলা না। হ্যাঁ এবং অনেক ভালো কিছু করবে এটা না আর্জেন্টিনা, আপনি লক্ষ্য করে দেখবেন ম্যাচটা যদি আবার দেখেন, এটার ভিতরে তাদের ভিতরে অনেক কিছু চলছিল আসলে, এটা আমার মনে হয়। এবং মাঝ মাঠের বাইরে কিন্তু বিষয়টা এমন না, জানি স্পেন মাঝ মাঠের বাইরে বল নিতেই দেয় না, বিষয়টা কিন্তু এমন না, তারা যায়ই নেই মাঝ মাঠের বাইরে এবং ঘুরিয়ে ফিরে স্পেনের কাছে দিয়ে দিচ্ছিল। এটা কি কোনো রাগের বহিঃপ্রকাশ নাকি মানে প্রতিরোধ বা প্রতিবাদের বহিঃপ্রকাশ, এটা আমি জানি না আসলে, কিন্তু আর্জেন্টিনার খেলা অ্যাটলিস্ট এটা না। এখন ব্রাজিল যদি মনে করেন যে হঠাৎ করে খুব মানে এমন একটা খেলা খেলে যে খেলাটা আসলে কেউই দেখে অভ্যস্ত না, সেটা নিঃসন্দেহে কিন্তু তার মানে অন্য দলের সাপোর্টার হলেও কিন্তু বলবে যে না এটা ব্রাজিলের খেলা না, ঠিক তেমনই মনে হয়েছে আমার কাছে, আর্জেন্টিনার খেলা এটা না। এবং এইখানে কোনো একটা হয়তো বা কোনো ধরনের কোনো আরও ঘটনা থাকতে পারে। একটা ছেলে একটা মেয়ে দুজনে একটা আবাসিক স্কুলে পড়তো, তবে মেয়েটা ছেলেটাকে পছন্দ করতো কিন্তু বলতে পারছিল না, তবে একদিন মেয়েটা এতটুকু মানে এই অংশটুকু এসেছে যেটা দিয়ে আসলে কোনো কিছু জাজ করা সম্ভব না। যাই হোক যে গানটা শুনবো এখন সেটা হচ্ছে শাহানের কণ্ঠে ফিরে এসো না, চমৎকারী গানটি শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন। স্যার
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

নাকি ভবকের গান ছেড়া। চমৎকারী গানটি শুনছিলেন আপনি এবং শুনছেন 90.4 ঢাকা FM, যেখানে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 আড্ডা নিয়ে। সময় এই মুহূর্তে ঠিক 7:28, অর্থাৎ একেবারে শেষের দিকে যাচ্ছি আমরা। যেতে যেতে অবশ্যই আমার বন্ধুদের কথাবার্তাও পড়বো আজকে, কিন্তু অনেক বন্ধুদের কথাবার্তা পড়েছি আমাদের বিভিন্ন তথ্যের সাথে সাথে। তো আশা করি যে কোনো মান অভিমান নাই আজকে, এবং অনেক মানে ধাঁধার উত্তরও পেয়েছি আজকে, অবশ্য অনেকগুলো সঠিক উত্তর পেয়েছি, মানে বোঝা গেছে যে আমার বন্ধুরা আসলে অনেক বেশি পরিমাণ ভেবেছেন অথবা বেশি সহজ দিয়ে ফেলেছি। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু অহনা ইসলাম, জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। ওহ তাই তো, ও থ্যাংক ইউ ভেরি মাচ অহনা। এবং আরও আছেন আমাদের সঙ্গে, আমি নিজেই আসলে ভুলে যাই, এটা হচ্ছে আমি আগেও বলেছিলাম, আমার মনে থাকে না, এটার জন্য আমার অনেক মাঝে মাঝে কথা শুনতে হতো আগে, বাট নাও বুঝে গেছে যে আমি এরকমই আসলে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা যারা আছেন তাদের কথাবার্তাগুলো পড়তে হবে, যারা যারা আছেন। আচ্ছা, কালকেও তো আমাদের সঙ্গে কথা হবে, তাই না? হ্যাঁ, বুধবার যেহেতু, সো কথা কালকেও হবে ইনশাল্লাহ। এখানে আছেন আমাদের মিষ্টি, আছেন কি আচ্ছা, আর যে সিফাত এই গরমের সময় কি গ্লাভস পরে? আমি তো পরি না, তুমি কি পরো? ব্রিলিয়েন্ট আনসার, আপনার উত্তর হয়েছে, কত সুন্দর করে দেখেছেন, কোনো ডাইরেক্ট উত্তর নাই কিন্তু কথার মাধ্যমে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন যে তার উত্তরটা হচ্ছে হাত মোজা। ওকে, ইতি আছেন আমাদের সঙ্গে, জান ভাই আমি ইংরেজি পাই না তাই মা বলে আমার দ্বারা কিছু হবে না, এটা কি সঠিক? না, এটা একেবারেই সঠিক না। চায়নাতে যদি আপনি যান সেখানে তো ইংরেজিতে কথা বলবেন না, কোরিয়াতে সেখানেও না, এরকম অনেক দেশ আছে যারা নিজেদের ভাষায় কথা বলে, ইংলিশ নিয়ে বসে থাকে না। আমাদের দেশেও একই, আমরা বাংলাতেই কথা বলি, যখন প্রয়োজন পড়ে তখন ইংরেজিতে কথা বলি। তবে আপনার আম্মু যেটা বলছেন সেটার মিনিংটা হয়তো এরকম যে আপনি যখন ইংরেজিটা জানা থাকবেন তখন আপনি গ্লোবালি আর কি অনেক কিছুতে আপনি কমিউনিকেট করতে পারবেন, মানে যোগাযোগ করতে পারবেন, যেটা আপনার জন্য, আপনার ক্যারিয়ারের জন্য বলেন, সামনের জীবনের জন্য বলেন, যেটা আপনার জন্য খুব উপকার নিয়ে আসবে। সো সেই ক্ষেত্রে ইংরেজিটা আপনি অবশ্যই শিখবেন, এবং আপনি বাংলাদেশে থাকলেও সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক ভালো একটা ফায়দা নিয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইংরেজি পাই না, ইংরেজি তো কেউ আসলে জন্মগতভাবে শিখে আসে না, আমরা ছোটবেলা থেকে মা বাবার মুখে যে ভাষাটা শুনি সেটাই তো আমরা শিখি, তাই না? আপনি দেখবেন আমেরিকার অশিক্ষিত যে সেও তো ইংলিশে কথা বলে, তাই না? কারণ তার ভাষাটাই এমন, তার মানে তারা ওই ভাষা শুনেই বড় হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটাকে কঠিন মনে করছেন এটা একদমই কঠিন কোনো কিছু না, বরং আপনাকে একটু পরিশ্রম করতে হবে এবং সেটা আপনার জীবন চলার ক্ষেত্রে করতেই হবে, ঠিক আছে? তো ইংলিশ পারেন না বিষয়টা এমন না, বরং আপনি যদি চেষ্টা করেন নিতে তাহলে আপনি সবার চেয়ে ভালো ইংলিশ করতে মানে বলতে পারবেন। আপনি হয়তো বা ভয় পান গ্রামার বা এই ধরনের কোনো কিছু, বাট সবাই যারা কথা বলে ওইসব দেশে অথবা নর্মালি আমাদের দেশে হোক পার্শ্ববর্তী, আপনাকে মনে হয় তারা গ্রামার ফলো করে কথা বলে? বা এই যে আপনি আমি বাংলায় কথা বলছি, আমরা কি বাংলা ব্যাকরণ অনুযায়ী কথা বলছি? কথা বলি না তো ব্যাকরণ অনুযায়ী, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। তো আপনার মনের ভাব প্রকাশ করার মতো যতটুকু প্রয়োজন সেইখানে আপনাকে খুব ফ্লুয়েন্ট হতে হবে, গ্রামারটাও জানবেন, কিন্তু এখন যেহেতু আপনার পড়তে কষ্ট হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে আগে একটু আয়ত্ত করার চেষ্টা করেন যে কিসের পর কী হয় অথবা কোন শব্দটার ইংরেজি মানে হচ্ছে এইটা। এগুলো যত জানবেন তত আপনি কথা বলার সময় এবং নিজে নিজে প্রচুর প্র্যাকটিস করবেন, আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন, আপনি বন্ধু বান্ধবের সঙ্গে প্র্যাকটিস করতে পারেন, পরিবারের সঙ্গে প্র্যাকটিস করতে পারেন, তাহলেই দেখবেন ঠিক আছে। আমাদের মূল জিনিস, আমাদের অর্জন মানে আমরা অর্জন করতে পারি না এমন জিনিসের মধ্যে সবচেয়ে প্রধান যেই বাধাটা হয়ে আসে সেটা হচ্ছে আমাদের ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি না থাকলে আপনি সহজ কিছুও পারবেন না। সো আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আমি চাই যে আপনি ইতি আপনি খুব ভালো ইংলিশ জানেন এবং আপনি এটা অবশ্যই পারবেন। আপনি একটা সহজ ট্রিক্স দিই, সেটা হচ্ছে যে ইংরেজি যখন পড়বেন এটার বাংলা অর্থটা জানার চেষ্টা করবেন এবং এটা বারবার পড়তে থাকবেন, দেখবেন অটো চলে আসছে, এই এদিকে আয়, এই কথাটা কি আমাদের বারবার বলতে হয়? এটা তো আমাদের মাথায় রয়ে গেছে, হয়ে গেছে তো, তাই না? তো ওই জায়গায় কাম হেয়ার, এটা যখন আপনি বুঝে যাবেন যে এদিকে আসুন, ইংরেজি হচ্ছে কাম হেয়ার, তখন আপনি যখন বলতে থাকবেন একটা সময় এটা আপনার নিজের চিন্তা করে বলতে হবে না, অটো মুখ দিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম সিবু দাদা। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কয়েকটা টিকটক দেখলাম, সব টিকটক মজার ছিল, একটা টিকটক সময় তো লাগে কাপড়, আচ্ছা কাপড় ধুইতে অনেক সময় লাগে, এবং আপনার কথা শুনে রিদম ভূত দাদা যে বড় দম ছাড়লো, আর এদিকে আমার ভাগ্নি হাসতে হাসতে পাগল। সিফু দাদা শুনছি আপনি, আপনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, প্রথমত আপনি দেখছেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখে আবার সেটা কেমন লাগছে সেটার মন্তব্য করছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমার গানের ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক সবসময় ভালো লাগে, মনে হয় যেন একটা কোনো উপহার পেলাম, ঠিক আছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আফরিন। আচ্ছা, আছেন সিদ ভাইউ, আমি তোমাকে একদিন একটা SMS সেন্ড করেছিলাম আর মনে মনে পড়তে বলেছিলাম, মনে আছে? তুমি বলেছিলে একটু পরে পড়বে, তুমি কি SMSটা পড়েছিলে? পরে থাকলে অ্যাজ এ বিগ ব্রাদার
ফিডব্যাক দাও প্লিজ, ফিডব্যাক পাওয়া আমার জন্য খুব দরকার। এই তো আপনি কনফিউজ করে ফেললেন, কারণ আপনি এসএমএস করার পরে তারপরে তো আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তারপর আমি পড়ে নিব, ডোন্ট ওয়ারি। আপনার সাথে যেহেতু কথা দিয়েছি অবশ্যই সেই চেষ্টাটা কিন্তু আমার অবশ্যই থাকবে, সো আমি অবশ্যই সেটা পড়বো। আর এদিকে আরও যারা যারা আছেন তাদের কথাবার্তাগুলো পড়বো, যেতে যেতে পড়বো। তবে এই মুহূর্তে যে গানটা প্লে করছি আপনার জন্য সেটা হচ্ছে অঙ্কিত তিওয়ারি, গান হিজর। এই চমৎকার গানটি আমার খুব ভালো লাগে, এটা সুরটা খুবই চমৎকার এবং অঙ্কিত এই সব সুরের জন্য বেস্ট। এনিওয়ে গানটা এনজয় করুন, সঙ্গেই থাকুন।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Dhaka FM 90.4, Dhaka Metro 9040.

কথা বলতে বলতে কখন বিদায়ের সময় চলে আসলো খেয়ালই করি নাই, ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম যে না, আমি মনে করেছিলাম যে আর একটু সময় আছে, কিন্তু দেখি যে না সময় দ্রুতই যাচ্ছে। যাই হোক, সিফাত আপনার সঙ্গে ছিলাম, আছি এখনো, অবশ্যই কিছুক্ষণের মধ্যে বিদায় নিব, তবে গানে গানে আপনার সঙ্গে আটটা পর্যন্ত আছি। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে চলছে ঢাকা মেট্রো 9040। উমের রায়হান লিখেছেন, সিওয়াল ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ উমের রায়হান, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। এবং যেতে যেতে আমার যে যে বন্ধুরা আছেন তাদের এস এম এস গুলো তো আমি অবশ্যই পড়বো। তার আগে আমি একটু বলতে চাই, মেঘমালা আমাকে বলেছিলেন যে ভাইয়া খুব মানে একটা মেসেজ করেছিলাম, যেটা আসলে আমি পাবলিকলি বলতে না বলেছিলাম, তো আমি পড়েছি সেটা। মেঘমালা, আমি আপনাকে সেটা তো পড়তে না করেছেন, কিন্তু আমি বলতে গেলে আমি এটা এটাকে ই করে কিভাবে বলবো, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, তারপরে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট যে আপনি প্রথমত হচ্ছে যোগাযোগ বন্ধ করে দেওয়াটা ছিল আপনার প্রথম এবং প্রধান কাজ, ঠিক আছে? জীবনে এইচএসসি পরীক্ষা দিতে এসে আপনি কোনোদিন এইচএসসি পরীক্ষার হলে আবার বসবেন না, এটা হচ্ছে নর্মাল সেন্স। সো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আবার সব কিছু সবাইকে যে মানে প্রথমেই বলে দিতে হবে, এটা আরেকটা ভুল, কারণ মানুষের মুড, মানুষ পরিবর্তনশীল, আসলে এক এক সময় এক এক মুডে থাকে। যেই কথাটা অনেক সুন্দরভাবে আসলে আমরা একটা সময় নিতে পারি, ঠিক ওই একই কথার উপর বেস করে কিন্তু আরেকটা সময় আমরা ঝগড়া করি, ঠিক আছে? তো এই জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে বলতে পারেন, আপনি নিজেকে নিজে বলতে পারেন, আপনি এমন কাউকে বলতে পারেন যারা আসলে এই ব্যাপারে কোনো ধরনের রিয়্যাক্ট করলেও কিছু যাবে আসবে না, ওকে? এবং তৃতীয় কথা যেটা, তৃতীয় চতুর্থ মনে ভুল হয়েছে, এনিওয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন যেটা হচ্ছে কথা যে মানে কোনো ধরনের মানে আবার লাইন যদি আপনি রাখেন আপনা আপনি পর্যন্ত, সেটা আপনার জন্য অনেক বড় একটা ভুল হবে, আপনি লাইনগুলোই কেটে দেন, ঠিক আছে? ওই ব্যাপারে আর কোনো আপনার কোনো সেই থাকবে না ওই ব্যাপারে কোনো, আপনি শুধু হাসবেন যদি কোনো দিন এইটা বেরোবে, ফানি ম্যাটার, ঠিক আছে? কিন্তু যদি আপনি এইটাকে নিয়ে সামনে এগুতে থাকেন এবং এইটাকে নিয়ে ভাবতে থাকেন, তবে এইটুকু আপনি শিওর থাকেন, যদি এইটা নিয়ে আপনি সামনে আরও বেশি এগোতে থাকেন, আপনি আপনার নিজের জন্য বিপদ ডেকে আনবেন, যেটা থেকে হয়তো বা আপনার বের হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। সো এটা আমার মানে কোনো কিছু মেনশন না করেও আপনাকে বলার মতো, এর চেয়ে বাইরে আমার আসলে আর কিছু নাই। সিভাল ভাইয়া কেমন আছেন? দেরি হয়ে গেল, যুক্ত হয়ে গেলাম রংপুর থেকে। হাফসা, হাফসা অনেক দেরি হয়ে গেছে, এখন তো বিদায় নিচ্ছে। আচ্ছা, প্রথম এস এম এস করলাম বন্ধু, আপনাদের পক্ষ থেকে আমাকে ওয়েলকাম করুন, কুড়িগ্রাম থেকে রিপন। রিপন ওয়েলকাম। রিপন যদি অনেক আগে এস এম এস করেছিল, আমি যে মেসেজগুলো পড়ছি এগুলো আগে থেকেই কিন্তু আসা, মনে হয় আমি ভুল প্রশ্ন করেছি, কিন্তু আমি যতটুকু জানি বেশিরভাগ মানুষ এইটাই করে, তাই বললাম ভুল হলে ক্ষমা করে দিও না। কোনটা ভুল করলেন? না, ভুল কয়জন আছে? না, ভুল প্রশ্ন এটা বলবো না, মানে আপনি প্রশ্নটা না করলে তো আমি বলতে পারতাম না, আপনি হয়তো বা বুঝতেন না ব্যাপারটা। এখন যদি আমারটা অযৌক্তিক মনে হয়, আপনি সেটা যুক্তি দিয়ে আমাকে ভাঙতে পারেন, নিশ্চয়ই এটার পিছনে আমার আরেকটা যুক্তি থাকবে। আচ্ছা ভাইয়া কেমন আছেন? আমি ভূমিকা বলছি লালচাঁদপুর রংপুর থেকে। উপসংহারে এসে ভূমিকাকে পেলাম, এটা কোনো কথা? যাই হোক ভূমিকা, থ্যাংক ইউ, আশা করি আগামী দিন যুক্ত হবেন, মানে আগামীকাল। নিশা আছেন আমাদের সঙ্গে, পুরো সময় ছিলেন তিনি। লিমন আছেন রংপুর থেকে। শুভ সন্ধ্যা ভাইয়া, গভীর বন্ধুর তখনই চরম শত্রুতায় রূপ নেয় যখন একে অপরকে ভুল বুঝে, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না যার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিণত হবে, আর যদি এমন কিছু ঘটে তবে বন্ধুত্ব ছিল না। বুঝি নাই আসলে, গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতার রূপ নেয় তখন যখন একে অপরকে ভুল বুঝে। এটা তো যে কোনো ক্ষেত্রেই হতে পারে, এটা গভীর সম্পর্কেরও তো প্রয়োজন নেই, যে কোনো সম্পর্ক। ধরেন আপনার সাথে দুই দিন একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, এখানে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তার সঙ্গেও তো আপনার একটা ভুল বুঝাবুঝি বা একটা মানে চরম শত্রুতায় রূপ নিতে পারে। হ্যাঁ, এটা দিক থেকে ঠিক যে যদি গভীর বন্ধুত্ব থাকে তখন শত্রুতার মানে ডেপনেসটা বেশি থাকে। এই আচ্ছা, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না যার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিণত হবে, না অনেক ঘটে বন্ধু, আপনি হয়তো বা আপনার আশেপাশে দেখেন না, অনেক ঘটে এরকম। যদি এমন কিছু ঘটে তবে বন্ধুত্ব ছিল না। আমি এরকম অনেক দেখেছি ছোটবেলা থেকে যে বন্ধু তুই আমার জীবন মরণ, মরণের আগ পর্যন্ত তুই আমার বন্ধুই থাকবি, ঠিক বিয়ের পরে ওই বন্ধু আর নাই, বন্ধুও বিয়ে করে আরেক জায়গায় চলে গেছে। তো এই টাইপের কথা, এটা হচ্ছে মানে সমসাময়িক। আপনি আগে চিন্তা করবেন যে আপনি আসলে কার সাথে, যে আপনি কি বন্ধুর সঙ্গে সারা জীবন পার করবেন? না তো, সবারই একটা করে লাইফ আছে, সংসার আছে, তারা ব্যস্ত হয়ে যাবে। ব্যান্ডগুলো কিন্তু প্রায় সময় এরকম দেখবেন আপনি ভেঙে যায়, সব বন্ধুরা মিলে করে কিন্তু পরবর্তীতে তারা সময় দিতে পারে না, তারপর এটা ভেঙে যায়, ঠিক আছে? আচ্ছা, কেমন আছো সিওয়াত ভাই? রমজান ঢাকা থেকে, আজকের ধাঁধা কি? আজকের ধাঁধার জেনে কি করবেন, রমজানকে অনেকদিন পরে দেখলাম। হালিমা রংপুর থেকে, ও ভাইয়া এতক্ষণ তোমার সুন্দর সুন্দর কথা শুনছিলাম, আজকের মতো ভাই। ওকে হালিমা, আমাদের এলাকায় একটা মজার ঘটনা বলি, শিওর?
যেমন ফাইনালের দিন এলাকায় বড় ভাইয়েরা একটা গরু জবাই করে বড় করে খাবারের আয়োজন করেছে, সবাই আর্জেন্টিনার পক্ষে মিছিল দিচ্ছিলেন, খাওয়া দাওয়া কি খুশি সবাই, তবে খেলা শেষে সবাই নিজের মতো যার যার বাসায় ফিরে যান, নীরবতা পালন করেন। তবে এটাই তো হয়, এটাই তো হওয়া স্বাভাবিক, কারণ ওই আশা নিয়েই তো আসছিল যে জিতবে জিতবে, কিন্তু সামহাও জিততে পারেনি। এবং আমি বললাম যে আমার অনেকগুলো প্রশ্ন ক্রিয়েট হয়েছে আসলে ফাইনাল থেকে, এটা শুধুমাত্র আর্জেন্টিনার বিষয় না, আমার মনে হয় এই জায়গায় যে কোনো দলই খেললে না এইভাবে আসলে খেলবে না, এইভাবে খেলার কথা না ফাইনালে এসে, যে ইচ্ছা করে মাঝ মাঠের বাইরে নাই যাওয়া, এটার পিছনে হয়তো বা এটা আমরা হয়তো আরো সামনে জানতে পারবো। যেমন 90-এর যদি বিশ্বকাপের কথা বলেন, 90 বিশ্বকাপেরটাও কিন্তু আস্তে আস্তে করে পরে অনেক কিছু স্প্রেড আউট হয়েছে। আচ্ছা, আমার বয়স 16, আমি সানিম। সানিম, আপনার নাম্বার অলরেডি আমি যেইভাবে যাওয়া দরকার ওইভাবে আসলে পৌঁছে দিয়েছি। নুসাইবে আছে, ভাইয়া আপনি কি আমার আগের এসএমএসটা পড়েছেন? ভাইয়া আনসার কি ছিল? ভাইয়া আপনার কি না এই ধরনের কোনো কিছু আচ্ছা লিখেছে আমাকে, ওই যে রিলসের জন্য যে আপনার ওয়াইফকে আপনাকে দিয়ে কাপড় ধোয়, না আমি তো তাহলে তো ওই হিসেবে ওই যে আরও যেগুলো যেগুলো হয়েছে টাকার জন্য আমি পিছনে ইট নিয়ে গিয়েছিলাম, তাহলে তো আমি সেটাও করি, এটাও না, এটা জাস্ট একটা চরিত্র, এবং ওই আমি যখন যেই চরিত্রটা করি সেটাকে ওইভাবে আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটা আমার আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে না ওইটাকে আপনারা ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং আমার অভিনয়টা ভালোই হয়েছে। ওকে, আচ্ছা, আপনি কি রিদম ভাইয়ার ওয়েডিং এক্সাইটমেন্ট নষ্ট করছেন? না, মোটেও না, বরং এটা সবাই করে, বিয়ে করিস না, বিয়ে করলে শেষ, কিন্তু তারা নিজেরাই বিয়ে করে রাখে। এনিওয়ে, আসসালামু আলাইকুম ভাইয়া, গঙ্গাচাড়া থেকে আমি মুবাশ্বিরা জান্নাত, বহুদিন পরে দেখলাম আপনাকে। আচ্ছা, এখানে হচ্ছে পরি শেষ সময় প্রায় শেষ সময় যুক্ত হলো, আচ্ছা পরি শেষ সময় যুক্ত হয়েছে, অগ্রিম হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আজকে এবার মনে হয় আমি অনেক মানে অ্যাডভান্স হ্যাপি বার্থডে পাচ্ছি, বাকিরা সবাইকে চলে যাবেন দেশের বাইরে নাকি, বুঝলাম না। সালিহুর রহমান ভাই পেয়েছি, ওকে থ্যাংকস ভাই, ভালো থাকবেন, আজ বিদায় নেন। সানিম, আপনার নাম্বার পৌঁছে গেছে সালিহুরের কাছে। আচ্ছা ভাইয়া, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, ভালো থাকবেন ভাইয়া, আজকের মতো বিদায়, জানবি ফ্রম সিলেট। ওকে জানবি। আরও আছেন সৈয়দ ভাই, কখন কখন শো করেন? বন্ধু, আপনি আমাকে পাবেন প্রতি রবিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢাকাইয়া ভাষায় চক্কর বক্কর বাচ্চিতে, এবং মঙ্গলবার এবং বুধবার বিকাল 5টা থেকে আপনি পাবেন ঢাকা মেট্রো 9040। মানে আজকে মঙ্গলবার গেল, আগামী দিন ইনশাল্লাহ আবার সবকিছু ঠিকঠাক থাকলে বিকাল 5টার মধ্যে জয়েন হয়ে যাবো। সৈয়দ ভাই কখন, আচ্ছা এটা তো আমরা বললাম, কালকে কয়টা পর্যন্ত থাকবেন লাকি খান? লাকি খান কালকে আমি আছি 7টা পর্যন্ত, 7টার পরে আপনি মাহবুব ভাইকে পাবেন ক্যারিয়ার গসিপ নিয়ে। নুসাইবা লিখেছেন, ভাইয়া আনসার কি, হ্যাঁ হ্যান্ড গ্লাভস বলেছি তো নুসাইবা, আপনার এটা তো হয়েছে, কংগ্রেচুলেশন দিয়েছি, পড়েছিলাম আপনার উত্তর একেবারেই হয়েছে, কংগ্রেচুলেশন, এবং আমার বিদায়ের সময়ও হয়ে গেছে, আমি বিদায় নিব, বিদায় নিতে হবে, নিশি গানটা শুনতে শুনতে বিদায় নিব, কাজী নরিনের অ্যালবামটার নাম ছিল এই ছেলে, তো এই অ্যালবাম থেকে এই নিশি গানটা শুনতে শুনতে এই নিশিতে বিদায় নিচ্ছি। আমি সিফাত, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা

0: কমদার দিদি, আমরা এটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
0: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
0: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: 9.4 FM।

0: শুনছেন ঢাকা FM 90.4। এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, রাত সাড়ে একটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী এক বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বললেন আইনমন্ত্রী। গুজব, অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী আজ, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস ও মানবিকতা জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বললেন ডাক্তার জুবাইদুর রহমান। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার জাতিসংঘে পুনর্ব্যক্ত করল বাংলাদেশ। কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এবং দেশব্যাপী প্রতিভা অন্বেষণে আজ থেকে শুরু হল নতুন করে স্পোর্টস এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মামলা জট নিরসনে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে। তিনি আজ সচিবালয় থেকে ভার্চুয়াল উপায়ে 10টি জেলায় এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।
2: আদালতগুলোকে অনুরোধ করব, মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি আগামী এক বছরে 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারব।
0: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, গুজব, অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তিনি আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিং এ একথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অপতথ্য ও সাইবার বুলিং এ ভুক্তভোগীদের আইনি সহায়তা করতে সরকার আইনজীবী প্যানেল তৈরি করেছে এবং এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এই আইনজীবী প্যানেল, প্রাপ্ত অভিযোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও কাজ করবে তারা।
3: তথ্যের নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, তথ্যের দ্বারা কিন্তু অন্যায় হতে পারে, তথ্য এখন একটা মারাত্মক অস্ত্র। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি, সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল এটা গঠন সম্পূর্ণ হয়েছে। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত দু একদিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা যেটা বলছিলাম এটা কারোর জন্য দুঃসংবাদ তো বটেই, যারা এই কাজগুলো করেন তাদের জন্য এই রাষ্ট্র এই সরকার সিরিয়াস কগনিজেন্স নিতে যাচ্ছে। আপনারা সতর্ক হয়ে যান, ডিসইনফরমেশন বিশেষ করে সাইবার বুলিং বিশেষ করে এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না।
0: 2027 সালের হজ যাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার হজে যেতে খরচ কিছুটা কমেছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া প্রায় 25,000 টাকা কমানো হয়েছে, ফলে হজ যাত্রীদের সামগ্রিক ব্যয়ও কমবে বলে আশা করছে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সমর্থবান মুসলমানদের জন্য হজ পালন ফরজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি পবিত্র মক্কা ও মদিনায় সমবেত হন, যা মুসলিম উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব ও সাম্যের এক অনন্য প্রতীক। পবিত্র হজ পালনকে আরো সাশ্রয়ী করতে 2027 সালের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হার। ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্যাকেজ একের মূল্য নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা এবং প্যাকেজ দুইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,648 টাকা, বলছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ।
5: হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির চত্বর হতে প্রায় 1,000 থেকে 1,400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ প্যাকেজ 2, এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে, মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ হবিব হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
4: তবে সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে বিমান ভাড়ায়। প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের ভাড়া কমে নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা, যা আগের বছরের তুলনায় 24,830 টাকা কম। ধর্মমন্ত্রী বলেন, শুধু খরচ কমানো নয়, সেবার মান বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
3: জিনিস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। মানে প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে 2 লক্ষ টাকা ভাড়া ছিল, পৃথিবীতে কোনদিন দেখেছেন আপনারা যে কবে এই জিনিসটা পৃথিবীতে কখন আপনারা এখানে? একমাত্র মানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে। পৃথিবীর কোথায় না সবখানি বাড়ে, যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালাম তাদেরকে আরো কমবে মনে হয়।
4: এদিকে প্রবাসী বাংলাদেশীদের জন্য হজ প্রক্রিয়া সহজ করা হচ্ছে। প্রবাসীরা অবস্থানরত দেশ থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং হজ ভিসার আবেদন করতে পারবেন। আগামী 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 2027 সালের হজ নিবন্ধন। প্রাথমিকভাবে 2,50,000 টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাবে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছরের 8ই এপ্রিল থেকে হজ যাত্রা শুরু হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী আজ। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে গত বছর এই দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশু সহ 36 জন নিহত হয়েছিল। বছর পেরুলেও দিনটির ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে ফেলে শিক্ষক শিক্ষার্থী সহ স্বজন হারানো পরিবারগুলোকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: আকাশে বিমান ওড়ার বিকট শব্দ শুনলেই আতঙ্কে এখনো আটকে ওঠেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা। দেখতে দেখতে কেটে গেছে একটি পুরো বছর, কিন্তু কাল বৈশাখীর মতো এসে নিমিষেই সবকিছু ওলটপালট করে দেয়া সেই যুদ্ধ বিমান দুর্ঘটনার স্মৃতি এতটুকু ফিকে হয়নি। সময়ের স্রোতে 365টি দিন পার হয়ে গেলেও ট্র্যাজেডির সেই দুঃসহ যন্ত্রণা ও ট্রমা আজও তাড়া করে ফিরছে কোমলমতি শিক্ষার্থীদের। গত বছরের এই দিনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলের 7 নম্বর ভবনে এসে আছড়ে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ মোট 36 জন প্রাণ হারান, যাদের মধ্যে 28 জনই ছিলেন অবোধ শিশু শিক্ষার্থী। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হন এবং আহত হন আরো বহু মানুষ। ভয়াবহ সেই স্মৃতি আজও ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তারা জানান,
7: টিফিন খাইছে কিনা আমি সেটাও জানি না। ওর অনেক ফ্রেন্ডদের কাছে আমি জিজ্ঞেস করছি, আমার জারিফটা কি সেদিন টিফিন খাইছিল কেউ বলতে পারে না।
8: মনের মধ্যে একটা ভয় কাজ করে, সেটা সত্যি, এবং ওই স্মৃতিতেই ফিরে যাই আমরা।
9: একটা মেয়ে আমার কাছে এসেছিল যার পুরো শরীরে পুরো পিছনে সব জায়গায় পুরো আগুন লাগা, পরে হচ্ছে একটা টিচার গায়ে পানি ঢেলেছে, পরে আগুনটা নিভেছে।
10: আমার একজন মিস ছিলেন, মাহরিন মিস, তিনি আমাকে একদম অনেক নিজের সন্তানের মতো আদর করতেন, তার কথা ভাবলে আমার এখন অনেক খারাপ লাগে।
6: দুর্ঘটনায় সন্তান হারানো পিতামাতাদের জীবনে প্রতিটি মুহূর্ত যেন একটি দীর্ঘ যুগের সমান। সকালে যখন আশেপাশের শিশুরা কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে রওনা হয়, তখন সন্তান হারা মা বাবারা ঘরের দরজার দিকে তাকিয়ে অশ্রু ফেলেন। ভয়াবহ এই ট্র্যাজেডির এক বছর পূর্তিতে মঙ্গলবার প্রতিষ্ঠানটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, আবেগঘন স্মৃতিচারণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্মরণ করা হয় ঝরে যাওয়া তাজা প্রাণগুলোকে। পুরো মাইলস্টোন চত্বর ছিল শোক আর শ্রদ্ধায় মৃহমান। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে আজ রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শহীদ শিক্ষার্থীদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শ্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস, দৃঢ়তা ও মানবিকতা জাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষার্থীদের মনোবল সকলের জন্য অনুপ্রেরণার উৎস।
11: এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে, সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনে, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর।
0: ডাক্তার জুবাইদা রহমান সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ফায়ার সার্ভিস, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। দুর্ঘটনার পর যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুর সহ বিভিন্ন বন্ধু প্রতিম দেশগুলোর দেয়া সহায়তার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা 50% কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক কর্ম পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ। তিনি বলেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিতকরণ এবং পথচারীতে নিরাপত্তা জোরদারে মহাসড়কে লক্ষ্য ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে সাভারের রাজপথে প্রাণ হারায় স্কুলছাত্র সাফওয়ান আক্তার। ঘাতকের নির্মম বুলেটে ঝরে যাওয়া এই কিশোরের বীরত্বে স্বৈরাচারের পতন হলেও একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে তার পরিবারে এখন শুধুই বুক ভাঙা হাহাকার। জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতারের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এখন শুনুন একটি প্রতিবেদন।
1: 2024-এর সেই রক্তঝরা জুলাইয়ে ঢাকার প্রবেশদ্বার সাভারে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের উত্তাল তরঙ্গে সামিল হয়েছিলেন দশম শ্রেণীর ছাত্র তরুণ সাফওয়ান আক্তার। কিন্তু ঘাতকের নির্মম ফুলেট এক নিমিষেই স্তব্ধ করে দেয় তার আগামীর সব স্বপ্ন। দেশের মুক্তির জন্য স্বৈরাচারের পতনের লক্ষ্যে বুক চিতিয়ে লড়েছিলেন সাফওয়ান। সেই বীর সন্তানকে হারিয়ে মা খাদিজা বিন জুবায়েদের চোখে এখন কেবল নোনা জলের নদী। সাভারের বাতাসে আজও যেন মিশে আছে সন্তান হারানোর এক বুক ভাঙা আরতি, যা কোনো সান্ত্বনাতেই মেলার নয়।
2: যাওয়ার জন্য এক একদিন জিদ ধরত, তখন আমি বলতাম যাও সাদে যে রাস্তায় যে মানুষ মিছিল করতেছে ওইগুলো যে দেখো, তোমাকে আমি বাইরে যেতে দিব না, তুমি তো এখনো ছোট, তোমার বড় ভাইয়ারা তোমার বড় আপুরা আন্দোলন করতেছে, করু তোমরা ফল ভোগ করবে, আবার যখন তোমরা বড় হবে তখন ভার্সিটিতে পড়বে, তখন তোমরা করবে আন্দোলন, তোমাদের বড় ভাইয়া ছোট ভাইয়ারা ছোট বোনরা আপুরা ওরা তোমাদের এই ফল ভোগ করবে, তোমরা এখন যে না, তোমরা তো এখন ছোট।
1: সন্তান হারানোর গভীর ক্ষত বুকে চেপেও পিতা ডাক্তার আক্তারুজ্জামান লিটন যখন একমাত্র ছেলের এমন বীরত্বের কথা ভাবেন, তখন রুদ্ধ কণ্ঠ জুড়ে নামে এক নিরন্তর হাহাকার।
3: আর বাবা যে আসলে মারা যাবে সে তো কখনোই সেও কল্পনা করে নাই, আমিও তো কল্পনা করিনি। আমার একটা ছেলে একটা মেয়ে, সে সবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী একজন দশম শ্রেণীর ছাত্র ছিল। তার টিচাররা তার স্কুল সবাই পছন্দ করত তাকে, সে সবারই সালাম কালাম দিত, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করত। একটু তিল পরিমাণ তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে নাই। আমার ছেলে আমার কাছে আমি বড় হয়, আবার ছেলে মারা যায় নাই, আমার কাছে মরো হয় আবার ছেলে আছে, আমি ভাবতেই পারি না যে আমার ছেলে নাই।
1: সাফওয়ান আজ নক্ষত্রের দেশে, কিন্তু স্বৈরাচার মুক্ত এই নতুন বাংলাদেশ তার রুধির ধারায় কেনা। কবির ভাষায় বলতে হয়, মৃত্যু তোমায় ছুঁতে পারে না, তুমি মিশে আছো এদেশের ঘাসে বাতাসে আর লাল সবুজ পতাকায়। জুলাই আগস্টের প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে সাফওয়ানরা বেঁচে থাকবে চিরকাল। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: সরকার প্রবাসী কার্ডধারীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ সেবার পাশাপাশি বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী কার্ড উদ্যোগ বাস্তবায়নে বিমানবন্দর সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতিত্বকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আজ একথা জানান। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্টগুলো হল কুশিয়ারা নদী ফেন্সগঞ্জে ও মারকুলি পয়েন্টে, সুরমা নদীর ছাতক পয়েন্ট ও সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায় উত্তরাঞ্চল ও রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী একদিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী দুদিন স্থিতিশীল থাকতে পারে। আগামী 24 ঘন্টায় লালমনিরহাট, নীলফাফানী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নির্মাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদ নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে এবং গঙ্গা পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে। উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলা নির্মাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1008 জন।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত অধিকাংশ পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। গতকাল তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প প্রতিবেশী দেশটিকে মোটরগাড়ি, মাদকজাতীয় পানীয় ও দুগ্ধজাত পণ্য সংক্রান্ত অন্যায্য বাণিজ্য অনুশীলনের জন্য অভিযুক্ত করেন। ট্রাম্পের এই পদক্ষেপ 30 দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁর দেশের বাণিজ্যিক অন্তর্ভুক্তির পক্ষে কথা বলেছেন এবং জানিয়েছেন অটোয়া আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন বাহিনী 10ম রাতের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন মার্কিন সেনাদের মৃত্যুর জন্য তেহরানকে চড়া মূল্য দিতে হবে। প্রতিক্রিয়ায় ইরান, বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর এই হামলা হল। এদিকে হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কের অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে একটি নির্মাণাধীন টানেলের ভেতরে মিথেন গ্যাস লিকেজের ফলে মাটি ধসের ঘটনায় অন্তত 10 জন শ্রমিকের প্রাণহানি হয়েছে এবং 18 জনের বেশি ভেতরে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত 12 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচির নতুন করে স্পোর্টস এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আজ রাজধানীতে শুরু হয়েছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মুঠোফোনের আসক্তি এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। উল্লেখ্য, নতুন করে স্পোর্টস এ ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টস এর পাশাপাশি নতুন করে ভলিবল ও টেনিস, টেবিল টেনিস যুক্ত হয়েছে। এবারে কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত 5 ম্যাচের নারী কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে আজ নেপালকে 34-22 পয়েন্টে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই 3-1 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ 8-4 পয়েন্টে এগিয়ে ছিল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী 1 বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলেন আইনমন্ত্রী। গুজব, অপতথ্য, সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী আজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস ও মানবিকতা জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, বললেন ডাক্তার জুবাইদা রহমান। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার জাতিসংঘে পুনর্ব্যক্ত করল বাংলাদেশ। কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এবং দেশব্যাপী প্রতিভা অন্বেষণে আজ থেকে শুরু হল নতুন করে স্পোর্টস এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
5: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: cash and carry Radda with ATM, sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটি নিয়ে একটু বলতে চাই, আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডা, ইংলিশ ও ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমে। যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটা বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে, IELTS নিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরও দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইবো যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইবো যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাশ করেছেন, GPA কি, আর পাশ না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্স্যাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাশ করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে, একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সে তো সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তো আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্ন শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন সেগুলো জানান। আশা করি ঢাকা এফএম এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামের অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন এবং আপনি যেই যেই এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, SSC শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে স্যার, আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
2: SSC মানে ম্যাট্রিক না ইন্টার?
1: জি, SSC শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
2: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছে আসলে অনেকে SSC HSC খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছে, ম্যাট্রিক পাস বা
1: SSC। জি,
2: SSC বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস, অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাস করেন, SSC সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাস করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং SSC সমমান হিসেবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে, আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমস যেটা বলবো, এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে ইংরেজি লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশে শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাশ করেছেন বা দাখিল পাশ করেছেন, সমমান পড়েছেন, যার মতো যিনি প্রস্তুত করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সেভাবে আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়, লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবনও ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেসিসার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখে রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলোর খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন, সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে, সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শেখাচ্ছি এখান থেকে। যারা জানে না তাদেরকে কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু, এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে, আমি এরকম অনেককে শুনেছি। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে করতে, সে এখন কিন্তু ইয়ে ডিগ্রি পাস করেছে, বলছে স্যার আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তায়, এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএমের কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছে স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ গেছে যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএমের কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছে স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ্য গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখ

0: আপনি দেখুন, ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক। এই জন্য আমি বলবো যে একটাবার হলো সেজন্য আমার সাথে দেখা করে। আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি। আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে, কখনো আমার জীবনে কখনো হয়নি। হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না। আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি, আমার জন্য এই এই যেভাবে চলছি, হালাল ভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎ ভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ। এটিএমস যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে, আজও আছে আপনাদের ভালোবাসায়। এটিএমস যা সততার সাথে পরিচালিত, আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি। এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে। আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারোর কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে, এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানী, এমনকি ভালো জায়গায়, আমি মিরপুরের বেশ কিছু জায়গায় শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং 6 মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই। এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলো আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে, স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিংহ, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কীভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন, এটিএমসে, আমি কীভাবে যাবো? এত টাকা তো আমার নাই। আমার তারপরে বলে ধার করতে বলি, না হলে আমি বলে যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে। এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকে বাড়িতে থাকে, আমার দুটো বিক্রি করে চলে আসুন। যদি সেটাও না থাকে, ধার করে আসুন, সেটাও না থাকে, আপনি একবেলা রিক্সা চালান, তারপরে আসেন, তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায় একটা জেনে তো যান, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে, স্যার আপনার ব্যক্তিগত নাম্বার তো আপনি দেন, অনেক সময় ধরতে পারেন না। আমি বলবো, তাতে বলবো যদি আমি ধরতে না পারি, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন। আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তো কোনো টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলেই আপনি আমাকে কল করতে পারছেন। তা আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য, অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চাই, তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে। অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পরপরে আমাকে কথা বলতে, আমার নাম্বারে কল দিবেন 1 ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি, আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, তো এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি, আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে, স্যার আপনি ব্যক্তিগত মানে, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা? এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকাতে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকা আমাকে কেনা যাবে না, এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ সেখানে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটাবার হলেও এই নাম্বারে কল করুন।
1: জি অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আরো প্রশ্ন করেছিলেন।

0: আপনার অনেক বন্ধুরা, আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নম্বরেও আপনি পাঠাতে পারেন আপনার প্রশ্নটি, 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই। প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার। আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি। আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাব, এটার রিপ্লাই দিবেন স্যার।
1: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে, এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য মাস্টার্স প্রয়োজন নাই। আমি এটা বলি যে আসলে ইউরোপে যেতে গেলে আমি অনেক কেমন আছে, মাস্টার্স পাস তারপরেও আমি কি করেছি, ইউরোপের সাইপ্রাসে যেহেতু এয়ার গ্যাপ নাই, ইউরোপের ফিনল্যান্ডে এয়ার গ্যাপ নাই, আমি অনেককে এটা করেছি শুধুমাত্র ইউরোপে বেশি দিন তারা থাকতে পারবে বা পিয়ার পেতে সুবিধা হবে, পারমানেন্ট হতে, সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালালভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই পড়েন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতাতে কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে যার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালালভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার, এবং সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে ওই যে যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার্স সমমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস শিক্ষক, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মালিক আমার ছাত্র। তো যারা প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়ায়, ইংলিশ পড়ায়, এরকম অনেক প্রতিষ্ঠানের মালিকই আমার ছাত্র, আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি, আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা আপনি বিশ্বাস করেন। আরো একটা, আজকে আমি ঢাকা এফএম কে একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএম এর এই মুহূর্তে যারা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএম এর সাথে দীর্ঘ কত বছর হবে, প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে, তো তখনও বলেছি এখনো বলছি, এই যে ঢাকা এফএম এ অনেকে আছে আমাকে বলে, স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষ ঘর কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার আমার সামর্থ্য নাই, জমিও নাই আমার কাছে, অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে, বাড়ির বয়স করতে বলছে যে বাড়ির বয়স পরে 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে চলে গেছে ওখানে ছিল, সেই ছিল স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ, হালাল ভাবে। কিভাবে জানেন? যদি শুধু কেউ ইংলিশ ভালো করে কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়। যদি কেউ সে তুখর হয়, সে কোনোদিন বেকার থাকবে না। তুখর হওয়ার মাত্রা কি? আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না। যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে যদি লেভেল 1-2 করে এটিএমস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায়, তাহলে যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ। যতজন পাবে ততজনকে আমার সাথে একটা প্রতিষ্ঠানের, ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবে ইনশাল্লাহ এর কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে, ইউরোপে 7 পাবো না অনেক কিছু, তো অনেকের মধ্যে লেখাপড়াও নাই, তাদেরকে বলবেন শুধু এটাই করেন। আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম স্যারকে যারা শুনছেন বা আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন, তাদেরকে বলবো এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই, আপনার কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো, কিন্তু সে বুঝে নেই ভালো মতো। আপনি তো তুখর, তুখর হতো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, কোর্স তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে। আবার দ্বিতীয়বার আবার কোর্সটা করো ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে যে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তো আবার করো। এইভাবে 10 বার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবেই তো কত মানুষকে গড়ে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই গড়ে তুলতে পারে। আমি তো বলো আমার কথাগুলো যদি কেউ মেনে থাকে, বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ, কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলেছি বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই। এটাকে আপনি বিশ্বাস করেন? আপনাকে মনে হয় এটা সম্ভব?
0: স্যার
1: এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত, 160, এখানে আল্লাহ তাআলা বলছেন মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায়, প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। মানে আল্লাহ তাআলা বলছেন দেখেন, যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এর পরের অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান, যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গা আছে, যারা একদম শেষ আয়াতে এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে সূরা আনকাবুত একটি চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69, সেখানে একটি স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে, সংগ্রাম করছে, চেষ্টা করে যাচ্ছে, তারা তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন। কেন? সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি যেন বলব প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না, অলস, এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা জিনিস, হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে, কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ, একটা সময় এরকম আছে, দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস সাইকেল আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস, আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে, কিছু কিছু ডাউন আছে। মনে করুন কোন বিজনেসই কোন ব্যবসা প্রতিষ্ঠানই একই রকম চলতে পারে না। একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সুখ ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনেও সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখলো না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না আবার আমার এইটা এই লস হলো। একটা লোক বলছে স্যার আমার সারা জীবন সঞ্চয় দিয়ে একটা দোকান করেছে, সেই দোকানটাও এই যে এসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, বৈশাখের ঝড় টড় এই জন্য মানে তার এলাকা শরীয়তপুর। তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান, চলছিল ভালোই, এর দোকান লন্ডভন্ড হয়ে গেল, হ্যাঁ আল্লাহকে আমার কিছু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবচার করলো, আমি এই কথা কোনোদিন বলবেন না। এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে। এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করেই আমাদের মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস যদি আপনার মধ্যে চেপে পড়ছে, শয়তান পেয়ে গেছে, বলো শয়তান বলে যে আমার কাজ দায়ার ছুটি, কেন হতাশা এত খারাপ, শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা। শয়তান বলে যে আমার চেয়ে একদিকে উপরে হচ্ছে হতাশা, হতাশা হলে সে নামাজ কোন বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ একজন বিড়ি খাচ্ছে, বলছে কেন করছে, সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে, বলছে কিরকম সাময়িক মুক্তি, বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে, বলছে না আমি এর মধ্যেই বেঁচে থাকবো, আমি এটা না খেলে বাঁচি না। শয়তান তাকে এমন একটা জিনিস দিয়েছে মাথার মধ্যে, বিড়ি খাও, ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি, তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসেই হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন যে হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো, আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে, লেখাপড়া যে জানে সে ইউরোপে যেতে পারবে স্টুডেন্ট ভিসায়, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ, হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আমি দুটা নিয়েই কাজ করছি, এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজন একাডেমিক যোগ্যতা আছে, অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত একজন একেবারে লেখাপড়াই জানে না। ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা মাশাল্লাহ, আর তার ওয়াইফ হচ্ছে ভালো জায়গা থেকে ব্যাচেলর করা, অনার্স করা, তাও ফার্মেসিতে, ফার্মেসিতে অনার্স করা অর্থাৎ বি ফার্ম করা। সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে, হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি, এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চাকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদির আসলে রাগ চলে যাবে, কিন্তু তা হয়নি। তারপর তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করো, তোমার ওয়াইফ তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে সরি ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে, একজন যোগ্যতা দেয় বাচ্চা সহ, আমরা পাঠিয়েছি রাবিয়া সরকারের সাথে পুরো চারজনকে পাঠিয়েছি, এটিএমসি আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছে, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা সেটেল, ওখানে তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই বলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। এবং তুমি এটা জানাও পরিবারের মুখে হাসি আসবে, এবং তারা একসময় বলবে যে না না আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট, এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো সেভেন এইট পর্যন্ত লেখাপড়া করেছো ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো। দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে। সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয়ী হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাবে যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি না জানো তো যে জানে তাকে জিজ্ঞেস করো। দেখছেন, মানে যে তুমি যদি না জানো, তুমি সফলতা পাওয়া জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে, তুমি যদি না জানো যে জানে তার কাছে জিজ্ঞেস করো। আমি তো 23 বছর এখানে কাজ করছি, আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়েই মানুষকে গড়ে ওঠে গড়ে তুলি। তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না, কি আছে, কি কষ্ট লাগে, কত টাকা খরচ হয়, তার করে কি একবার আসা যায় না তোমার জীবনে, কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না? আমি এত জন্য বলবো চলে আসতে, আমার একটা ব্যক্তিগত নাম্বার আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএম স্যার সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর বানানো। আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি, 01-712-80-81-93, আবার বলছি 01-712-80-81-93, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এই নাম্বারে এসএমএসও করা যাবে, এই নাম্বারে কল করা যাবে সরাসরি। এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ,
0: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যেই যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে। এবং আজকেও আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুঁইয়া লিখেছিলেন স্যার, যে আমি ইংরেজি শিখতে চাই, আইএলটিএস করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
1: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যানসারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
0: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্সও নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
1: আমি বলে দেই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজানের মতো অনেক আছে। সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকের জন্য তুমি কিন্তু ফকির, তুমি স্কিন। এমনকি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম, তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো তোমাকে জাকাত দেওয়া যায়। ও স্যার আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আদালতের সঙ্গীরা তারা জাকাত নিয়েছেন, আবার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আবার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম, তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়, তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে, যে নিজেকে মিসকিন মনে করছে আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারো বংশ পরিচয় অনেক বড়,
0: জি
1: কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না আসলে সে নিচে তাকাতে পারছে না, মানে সে নিচে আসলে হাত পাততে পারছে না, এটা আমি জানি, হাত পাতা তো লজ্জার ব্যাপার, কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে, তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি ইংলিশের যদি কিচ্ছু না পারো তাহলে লেভেল 0 থেকে শুরু করো। আচ্ছা তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএম সে যা ঢাকার মালিবাগে, তো মনে করছে না আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না, আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর দিনাজপুর আমার বাড়ি যেমন কুষ্টিয়া, সিলেট, চট্টগ্রাম, সারা দেশ থেকে আসে। স্যার আমি একটু সরাসরি এটিএমস থেকে করতে চাই, তার জন্য আমি কি করেছি, বাইরে থেকে কোনো লোক নি না, শুধুমাত্র এটিএমস যারা পড়ছে তাদেরকেই নাকি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, তিনবেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছে, ভালো একটা বাবুর্চের ব্যবস্থা করেছে, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছে। কেন করেছি? যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে। যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র, একটা ভদ্র মহিলা আসছে গত কালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
0: আচ্ছা,
1: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে, শাশুড়ি সবার মিলে একটা মাত্র মোবাইল আছে, যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে, আমাকে বলছে স্যার আমি তো, আমার বাচ্চা কাচ্চা আছে বাড়িও দূরে, আমি সবটা দেখা করেছি কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটিএম স্যার এখানে থাকাও সম্ভব না, আপনার থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই, আপনি অনলাইনেই করেন। এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে তখন বলছে, স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে, কি করব। এবং উনি কখন আসেন? বলছে উনি তো রাত্রে আসেন। আবার রাতে কখন? সাতটায় পারবে? বলছে সাতটায় পারবে না, আর নয়টায় তো করতে পারেন, রাত নটায়, নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই সময়টা ওনাকে বলেন সপ্তাহে তিন দিন দিতে, তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন। ও স্যার এটুকু ম্যানেজ করতে পারবো,
0: অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন। যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান, এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন। এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে, আপনি আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার। সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা, তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন। স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন। তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের।
1: আসলে সাধ্য তো সবার থাকবে না, বা যতটুকু সাধ্য আছে তাই দিয়ে যেন বাকি জীবনটা সুন্দর হয়। মনে করেন
0: জি,
1: একটা ভদ্র লোক আসছে, ওনার বয়স হচ্ছে 62, তো উনি আসতেন আইএলটিএস করতে। তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে, মানে একটু মুসকে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে। উনি ভদ্রলোক বলছে, স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98। তো স্যার আমি যদি 98 ধরি তাহলে আবার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে।
0: আচ্ছা,
1: তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে। বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি তো বাকি 10 বছর আমি আর একটু সুন্দর থাকবো না কেন? ভদ্রলোক আমাকে, উনি নিজেই আমাকে যুক্তি দিচ্ছেন।
0: জি,
1: উনি রিটায়ার্ড একজন ইয়ে, উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, উনি বলছেন যে বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে যাই। তো বলছে যে আমি বাসায় করি, নামাজ পড়লাম করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কি করব। তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কি হবে। একটা হাদিসের কথা উনি বললেন, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যতটুকু যাচ্ছে উপার্জন করে, এবং আরো 10টা পরিবার, এই 10টা বলতে 10টা বোঝাচ্ছে না, এই 10টা মানে অনেক, আরো অনেক, আরো অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে। তো তার মানে কি হলো, নিজে করলাম আরো অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা। এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে। হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলটিএস করাচ্ছি, এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, এবং বিদেশের ভিসা প্রসেসিং করাচ্ছি, বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে, আমরা চাইলেই হয় এটা, এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব। বলছে আমি সেটাই করতে চাই, এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই, এছাড়া চাই যে আমার এলাকার, ওনার এলাকার উনি চাই যে একটু উন্নয়ন করতে। এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যদি এটাও করেন, আমরা অনেক সময় মনে করি কি জানেন, শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির করাটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা। আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের, আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া। এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত, তা আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি শুধুমাত্র নামাজটাই ইবাদত, রোজা ইবাদত, জিকির করলে ইবাদত হয়, এগুলো যে ইবাদত এটা আমরা কোনোদিনই জানি না। আপনি জানেন অবাক হয়ে যাবেন, একজনকে আপনি হালাল রিজিকের জন্য তাকে আপনি ইংলিশ শেখাচ্ছেন, সে যাতে হালাল ইনকাম করতে পারে, এই যে আপনার ইচ্ছা। হ্যাঁ, মানে ইন্নামান আমানি বিন নিয়াত, সহি বুখারীর প্রথম হাদিস, এটা সহি বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমানি বিন নিয়াত। এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপরে। তো যদি শুধু ইংলিশ শেখানো, এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন, এটা সবের কাজ, এটা ইবাদত। অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত। তাকে করে দিতে চাই ইবাদত, তো উনি বললেন যে এটা আমি করতে চাই। আমি এই জন্য বলবো প্রত্যেকের, প্রত্যেকে যে চাইলে আজকের থেকে তার বেকারত্ব এখানেই শেষ হয়ে যাবে, এখানেই। দেখ ছোট্ট একটা কথা বলি, একটা লোক আমার কাছে, অনেকে তো আসছেন, তার মধ্যে একটা লোকের কথা বলছি, তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন, কিন্তু একটা প্রতিষ্ঠান গেছে তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয়, করেছেন উনি, দুঃখজনক হলো সত্য, ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না, অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন, তারপরে তো ভিসা প্রসেস করছিল এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল, এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে, এই ভাইরাসটা, বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এটা যদি পজিটিভ থাকে, হ্যাঁ, এবং অ্যাক্টিভ থাকে, তাহলে যাওয়া যায় না। উনার অ্যাক্টিভ পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা, এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে এবং এটার জন্য হয়নি, এবং প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়।
0: আচ্ছা,
1: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে, সলে বলো কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আমরা জানি, কিন্তু তারপরও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তাকে কিছু জানতো না, প্রসেস করার পর ভিসা হলো না, পারমিটি করেছে, তাহলে আপনি কেন ওর থেকে 4 লাখ টাকা কেটে রাখবেন, 4 লক্ষ টাকা কেটে রাখবেন? আমি প্রত্যেকে বলছি স্যার ভিসা না হলে ওরা 4 লাখ, কারোর কাছে 4.5 লাখ, দিয়েছে হচ্ছে 18 লাখ, ফেরত দিয়েছে হচ্ছে 6 লাখ, এরকম ঘটনা ঘটছে, বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, ও স্যার আমি ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, ক্যানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো, তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2.something, 2.5 এর নিচে, তখন তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা কি বলেন স্যার, আমি যতগুলো প্রতিষ্ঠানে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে, তবে তো আমি চেষ্টা করতে পারবো, চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, হয়ই তো না, অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয়, মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয়, 7 কোটি বাঙালির হে বঙ্গজননী, তাই আমি বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন, আমি যখন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে, যেখানে গেছে হবে এরকম একজন গ্যারান্টি দিয়েছে, তার কাছে 17 লক্ষ টাকা দিয়েছে, 17 লক্ষ টাকা, তারপরে সেই টাকাটা তারা যখন করেছে, দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিট ধরে কাজ করছে, অস্ট্রেলিয়া সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, এটা দেখলে বোঝা যায় ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার, ও সেটা দিয়ে করছে, কোথাও একটা মানে ফাঁদ। এবং তারপরে বলো, দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমি তো কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, তেমন কোনো একটা ইসের থেকে মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17 লাখ থেকে মাত্র 5 লাখ ফেরত দেবে, বাকি নাকি 11 লাখ খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবে হোক একবার জোরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না। আমি আমার সহকর্মী একজন নম্বর দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান এটিএম স্যার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়ের যুক্ত আছে, ভিসা আছে সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আরেকটা নাম্বার দিচ্ছি আমার কলিগের নাম্বার, প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন, 01-712-80-81-93, আবার বলছি 01-712-80-81-93, আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01-321-18-11-27, আবার বলছি 01-321-18-11-27, এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ।
0: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নেব, অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবই না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা।
1: মারুফ শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছো, ভালো একটা প্রশ্ন, যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিএসসি কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে, তবে একটা কথা বলতে হয় আইএলসে কত পয়েন্ট লাগবে। অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি, সত্যি কথা বলতে আইএলস ছাড়াও যাওয়া যাচ্ছে। যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি, এই মুহূর্তে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়াই, ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে আইএলসটা অবশ্য দিতে হচ্ছে, তা আমি এখানে করাই দিচ্ছি, ভিসা হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে, অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্সে যারা যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, আইএলটিএস ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার মারুফের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্টে অনার্স মোটামুটি দুই তিনটা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলেই মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেনজনভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে, হ্যাঁ আইএলটিএস দিলে সদেও সহজ হয়ে যায়, কিন্তু ছাড়াও তো যাওয়া যাচ্ছে, তোর কি জানে না একটা ঘুরতে হচ্ছে দক্ষিণ কোরিয়াতে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি দেখবেন যে 1 থেকে 2 দিন ক্লাস মাস্টার্স, আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধু একদিন ক্লাস আর 6 দিন সে কাজ করা শুরু করছে, 6 দিন, অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে যেও যে ওয়ার্ক পারমিটের মতো কাজ করে দেয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর অনেকে বলে স্যার আমার তো বাসার বা বাড়ির অবস্থা তেমন ধরো না, কোনো মতো একবারে যাওয়ার মতো টাকা দিতে পারবে, এসে বেশি দেওয়ার মতো ক্ষমতা নেই, এরপর আমাকে টাকা ইনকাম করে চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে, তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসাতে গেলেও অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট করতে হচ্ছে, কিন্তু 80 ঘন্টায় তো হবে না, 80 ঘন্টার কাজ করেছে ভালো হয়তো পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে, সুতরাং এখানে গেলে বাবাও যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে স্টুডেন্ট ভিসাতেই, তাকে তো লাগবে না আর কাকে পাঠাবে ইনশাল্লাহ। যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তারা ইনশাল্লাহ পিয়ারও পাবে, পার্মানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলে স্যার আমি স্টুডেন্ট ভিসা চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই দেবেন। হ্যাঁ, সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপে সাইপ্রাস আইএলটিএস 5 পেয়েছে, ভারতে বলছে কত লাগবে, 5.5 পেয়েছে, ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে, ভিসা হয়ে গেছে। এবার একটি গুড নিউজ দিচ্ছে, এটিএম যা সততার সাথে পরিচালিত, সততার চাদর মোড়ানো, এই বছর গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাসে রিজেক্ট হয়নি, এটি হচ্ছে শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাসে, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
0: অভিনন্দন স্যার,
1: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, হচ্ছে তো এগুলা। এবং আপনি আরো অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ, আমি তো বলি দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নাই, কিন্তু এখানে হচ্ছে, এখান থেকে ভিসা হচ্ছে, যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু কাজ ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করছে ইন্ডিয়াতে, চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না, তার মানে আপনি যদি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্যও জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায় না, এখানে মাস্টার্স করছে, একটার পর একটা মাস্টার্স করছে, দুইটা মাস্টার্স করে, একজন বলছে স্যার এত যোগ্যতা পরে যাওয়া যাবে না, আমি বললাম কেন আপনি এই মাস্টার্সগুলো করেছেন, মাস্টার্স তো দেখালেই যাবে না, দেখালেই তো ভিসা হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাস্টার্স করেছেন না, দুইটা মাস্টার্স করেছেন, তার আবার কেন যেতে হবে, তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটা তো স্টুডেন্ট বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই, ও খুব কষ্ট, মানে বলে কেন করেছে, ফর নাথিং, ওয়েস্টিং ইওর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএমকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আপনি জানেন এটা জীবন করবে ইনশাল্লাহ,
0: ইনশাল্লাহ।
1: অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার, মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে আমরা, যার স্কোর আছে আইএলটিএস সে যেতে পারছে ইনশাল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাল্লাহ, তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আপনি বলতে পারবেন যার লেখাপড়া তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেত, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপেই যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও, এবং ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে একজন স্টুডেন্ট ভিসা যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজন যোগ্যতা নিয়ে। এটাও নাই, কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল 1-2 করেছে, আইএলটিএস করেছে, এটিএমস থেকে 7 পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগই আছে আইএলটিএস 7 পেলেই, সেখানে একাডেমি লেখাপড়া করেনি, একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে আজকে সে নিজে ইনকাম করছে, বিদেশ যাওয়ার কথা ছিল, দেশেই এখন ভালো, মাত্র বয়স হলে 19 বছর, 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয় তখন বাপ মা বলছে থাক বাবা, এটিএমস থেকে যখন এইটুকু করেছো, ও ডিজিটাল মার্কেটিং করেছো, ইনকামও করছো, তার বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে ক্ষেত্রে সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএমসে আসছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
0: জি স্যার, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, এটা আসলে আমার মনে হয় না যে একটা এই অল্প এক ঘন্টার মধ্যে আসলে এটা শেষ হওয়া সম্ভব, তো তারপরও অবশ্যই আমি আমার দর্শকদের বলবো, জি জি জি, সো কিভাবে চলে যায়, আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ারগুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন আপনি, বিস্তারিত তথ্য কিন্তু তার কাছ থেকে একেবারে সহজভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার আমরা একেবারে যেতে যেতে জাস্ট এক মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারেই সময় শেষ আমাদের।
1: শেষে বলবো, যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়। মনে রাখবেন, দুনিয়ার সফলতার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন, এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়তুল আয়তুল কুরসি পড়ে, সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো, যে ধর্মেরই হোক না কেন, সে যদি দিনটা শুরু করে, দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী এক ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে। এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরও একটা, এটিএম স্যার আইএলস অ্যান্ড ভিজা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে, এটিএম স্যার আইএলস অ্যান্ড ভিজা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93। এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়া কারিগর 01712 80 81 93। যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে, তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাদাকাল্লা খয়ের।
0: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন দেখছিলেন ঢাকা এফএম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফএম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বিদায়।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

2024 জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। ঢাকা FM 90.4।

0: কোনো সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মাগার কত জন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: ঢাকা FM 90.4
1: সারা দেশে
2: সবার সাথে।